আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: চারিদিকে শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়। তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসায়।
1: যদি প্রশ্নটা এরকম হয় যে একটি গান এবং একটি কবিতার মধ্যে মূল তফাতটা ঠিক কোথায়, তখন কিন্তু উত্তরটা খুব একটা জটিল হবে না। উত্তরটা হলো সুর, আর যিনি এই সুরস্রষ্টা তিনি হলেন গানটির অ্যাকচুয়ালি ফাদার, অর্থাৎ গানটির জনক, তিনি হচ্ছেন সুরকার। তো রেডিও বাংলানাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি হতে চলেছে সুরকারদের নিয়ে। এরকম কয়েকজন সুরকার আছেন যাদের কিনা বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না, আমি শ্রী

0: আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।
1: প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, তাকে ছাড়া কিন্তু শুধু বাংলা গান নয়, বিশ্ব সঙ্গীতের ইতিহাসই রচনা করা অসম্ভব। তিনি হচ্ছেন বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। সুরকারদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো বিশ্বকবিকে একবার এক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছিল, সেখানে যিনি উপস্থিত ছিলেন গায়ক হিসেবে, তিনি অত্যন্ত নিপুণতার সঙ্গে অত্যন্ত কঠোরভাবে বেশ কিছু শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে গুরুদেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হ্যাঁ উনি খুবই ভালো গেয়েছেন, কিন্তু তাতে ঠিক কী হলো? মানে তিনি পরবর্তীকালে বলতে চেয়েছিলেন যে যে সঙ্গীত, যে সুর মানুষের হৃদয় স্পর্শ করে না, সেই সঙ্গীত, সেই সুর ঠিক কতটা যুক্তিযুক্ত সে সম্পর্কে তার যথেষ্ট ডাউট ছিল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে কিছু সুরকারদের নিয়ে এবং তাদের জীবনের কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা গল্প নিয়ে। তো এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

ভারতবর্ষ তথা বিশ্বের চলচ্চিত্রে যে সমস্ত সুরকার এসেছেন তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ সুরকার হলেন কিংবদন্তি সলিল চৌধুরী। তো তিনি কিন্তু একটা কথা বলতেন। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সুরকারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিংবদন্তি সুরকার সলিল চৌধুরী একটা কথা সবসময় বলতেন এবং তিনি সেটা মানতেনও। তিনি বলতেন যে সুর যখন করবেন তখন কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই করবেন, তার কারণ আপনার কল্পনার কিন্তু সীমা পরিসীমা নেই, কিন্তু আপনার হাতের সীমা পরিসীমা আছে। আপনি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েই বসুন না কেন, আপনার হাতের একটা লিমিট আছে, কিন্তু আপনার কল্পনার কোনো লিমিট নেই। কাজেই সুরটা তিনিও যখন করতেন কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই করতেন। তো রেডিও বাংলানের ডট কমে সুরকারদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সুরকারদের নিয়ে যখন আড্ডাটা জারি আছে, তখন কিন্তু এই পিতাপুত্রর কথা আপনাদের সঙ্গে শেয়ার না করাটা রীতিমতো অন্যায়। তারা হচ্ছেন আর ডি বর্মন, পুত্র রাহুল দেব বর্মন, এবং তার পিতা লেজেন্ডারি কম্পোজার শচীন দেব বর্মন, এস ডি বর্মন। তো এদের নিয়ে গল্প কথার কোনো রকম শেষই নেই, মানে কত ঘটনা জড়িয়ে আছে এদেরকে গুনে শেষ করা যাবে না। যেমন ধরুন, শচীন দেব বর্মনের প্রথম দিকে যথেষ্ট মন খারাপ ছিল আর ডি বর্মন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে মিউজিক করছেন বলে। সলিল চৌধুরীকে তিনি একটি চিঠিও লিখেছিলেন রিগার্ডিং দ্যাট, কিন্তু সলিল চৌধুরী ওনাকে আশ্বস্ত করেন যে রাহুল দেব একদম ঠিক পথেই রয়েছেন। এছাড়াও আরও অনেক ঘটনা আছে। শোনা যায় যে খুব ছোট বয়সে একটি গান আর ডি বর্মন কম্পোজ করেছিলেন, যেটি পরবর্তীকালে রিলিজ হয় এস ডি বর্মনের নামে এবং গানটি সুপারহিটও হয়। এই নিয়ে রাহুল দেব যথেষ্ট দুঃখও পেয়েছিলেন যে বাবা তার নাম কেন সবার সামনে বলেননি। সত্যি মিথ্যা জানি না, এরকম অনেক লেজেন্ড, অনেক ঘটনা আছে এই দুই পিতা এবং পুত্রকে নিয়ে। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে সুরকারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: kenu.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

অনেকেই মনে করেন যে সুরকার হতে গেলে গানের ব্যাকরণটা একদম চোস্ত হিসেবে জানতে হয়, কিন্তু এর ব্যতিক্রমও কিন্তু অনেকেই আছেন। অনেক এরকম লেজেন্ডারি সুরকার ছিলেন যারা কিনা ওরকম চোস্তভাবে গানের ব্যাকরণটা জানতেন না, যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, যেমন ধরুন ভূপেন হাজারিকা। এরা দুজনেই অত্যন্ত সাবলীল কণ্ঠে গান গেয়ে গেছেন এবং অসাধারণ সমস্ত সুরস্রষ্টা হিসেবে তাদেরকেও আমরা জানি, কিন্তু এরা কিন্তু সেভাবে ক্লাসিক্যাল মিউজিক ট্রেন্ড নন এবং গানের যে চূড়ান্ত ব্যাকরণ একদম অত্যন্ত ভালোভাবে জানা সেটা কিন্তু এরা কেউই সেভাবে জানতেন না। কিন্তু তাতে কিন্তু তাদের সৃষ্টি সত্তা, স্রষ্টা সত্তা কোনোভাবেই হ্যাম্পার্ড হয়নি, আর এরাই কিন্তু দিক নির্দেশ করে গিয়েছেন অজস্র সুরকারের। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল সুরকারদের নিয়ে। বেশ কিছু সুরকার এরকম আছেন যাদেরকে ঘিরে এরকম অনেক ঘটনা আছে যেগুলো কি না অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই বেশ কিছু কথা হাজির হয়েছে আমার সঙ্গে এবং গান নিয়েও আমি আছি। মন ভালো করার বেশ কিছু গান অবশ্যই আজকের আড্ডায় আপনাকে শোনাবো, কিন্তু তার আগে আপনাকে গেস করতে হবে যে আজকে কি নিয়ে কথা হবে। গেস করুন আর আমি ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডায় অবশ্যই আমাদের খোলামেলা আড্ডা অনেক দিন ধরে হয়নি, সেই আড্ডাই আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আড্ডার কি ঠিক কোনো সময় হয়? কিন্তু যদি আমরা বলি বিকালবেলার আড্ডাটা, তাহলে কিন্তু একটা আলাদাই, বলে না যে এক্সট্রা মার্কস ফর এক্সট্রা গুড হ্যান্ড রাইটিং, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে যদি আমরা আড্ডার কোনো এক্সট্রা মার্কস দিতে পারি, তাহলে অবশ্যই সেই বিকালের আড্ডার জন্য রয়েই থাকে। এবং সেই যে সন্ধিক্ষণটা, অর্থাৎ বিকেল চলে যাচ্ছে আর সন্ধে আসছে, সেই সন্ধিক্ষণে কিন্তু গোধূলি লগ্নে আড্ডাটা জমে যায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobangani.com এ গোধুলি লগ্ন নিয়ে কথা হচ্ছে, এবং গোধুলি লগ্ন বলতে কিন্তু বিয়ের কথা আসে। আমি ঠিক সেই রকম লগ্নের কথা বলছি না, আমি সময় বা ক্ষণের কথা বলছি। বিকেলবেলা মানেই আমাদের কাছে যেমন আনন্দ, বিকেলবেলা মানে একটা রেস্টের সময়, বিকেলবেলা মানে একটা ব্রেক। আমার কাছে বিকেলবেলা যখন চলে যাচ্ছে যাচ্ছে, যখন সূর্যটা অস্ত, বিকেলবেলা মানে একটা রেস্টের সময়, বিকেলবেলা মানে একটা ব্রেক। আমার কাছে বিকেলবেলা যখন চলে যাচ্ছে যাচ্ছে, যখন সূর্যটা অস্ত চলে গেছে, আবার গিয়েও অস্ত যায়নি, মানে চারিদিকটা আলোময়, তখনও কিন্তু সন্ধ্যার যে অন্ধকার সেটা নামেনি। আর সেই সময়টা আমার কাছে ছিল একটা সত্যি, স্কুল থেকে এসে ও নিজের সব হোমওয়ার্ক করে বন্ধুরা মিলে পাড়ায় যে খেলতে যাওয়ার আনন্দ, মাঠে ঘাটে খেলতে যাওয়ার আনন্দ, সেটা কিন্তু গোধূলি বেলাতেই আমরা করে থাকি।

0: করার পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

গোধুলি বেলা নিয়ে কথা বলছি, এবং গোধুলি বেলা বলতে ম্যাজিক আওয়ার কেন বলে বলুন তো? ম্যাজিক আওয়ার সত্যি ম্যাজিকের মতোই সব কিছু হয়ে যায়। এই যে গোধুলি বেলায় আকাশটা কি অপরূপ সুন্দর থাকে, যেই সময় আলোটা নিভছে নিভছে করছে, আবার আলোটা নেভে নেই, চারিদিকটায় রোদের সেই তেজটা নেই, কিন্তু সূর্যের ওই লাল আভাটা রয়ে গেছে। আর এই সময় যদি আপনি ফটো তুলতে চান, বা ফটো জেনিক আপনার ফেস হয়, বা আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সবাই ম্যাজিক আওয়ারটাকে চুজ করতেই চায়। এবং আমার মনে হয় নিজের থেকেও এই ম্যাজিক আওয়ারে নেচারের ছবি খুব ভালো ওঠে। এবং আমার মনে হয় যে গোধুলি বেলাটা না একটা লক্ষ্মী বেলা, কারণ অনেক পুরাণ মতে বা বাস্তু মতেও কিন্তু এই গোধুলি বেলাটাকে অনেকেই শুভ মনে করেন। যদি আমরা একটু গ্রামের দিকে চলে যাই, তাহলে কিন্তু এই সময় সন্ধে পড়ে যায়। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের বাড়িতে যে সন্ধে দেওয়ার বা সন্ধের যে আরতি করার প্রচলন হয়, সেটা কিন্তু এই গোধুলি বেলা থেকে শুরু।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: একদিন একদিন একদিন
2: কি
3: কবি হবে,
4: কবি হবে,
5: কবি হবে,
6: কবি হবে,
1: এটা
3: নটবরগুপ্ত
4: কবি না, কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আজকে গোধূলি বেলা নিয়ে কথা বলছি, এমন একটা পার্টিকুলার ক্ষণ বা সময় যেই সময়টায় আমরা আনন্দ করতে ভালোবাসি, আমরা এক কাপ চায়ের সাথে সাথে খোশ মেজাজে আড্ডা দিতে পছন্দ করি। আবার ধরুন কখনো কখনো আমাদের মনে হয় যে ব্যস্ততার একটা শেষ বেলা, কারণ অফিস ফেরত সব যাত্রীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এই গোধূলি বেলায়। আবার ধরুন নস্টালজিয়াগুলো ভীষণভাবে আঁকড়ে জড়িয়ে থাকে এই গোধূলি বেলায়। আমার কাছে গোধূলি বেলা বলতে না অনেক কিছু, বিশেষ করে ছোটবেলার বেশ কিছু স্মৃতি বিজড়িত গোধূলি বেলা রয়েছে আমার কাছে। কিন্তু আপনার কাছে কি, আপনার কাছে কেন স্পেশাল? আর গোধূলি বেলা বলতেই আপনাকে যদি বলা হয় ওয়ান লাইনার কিছু বলতে, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই আমি অপেক্ষায় থাকবো আপনার আনসার শোনার জন্য, আপনার প্রতিক্রিয়া শোনার জন্য, এবং তার জন্য আড্ডায় থাকতেই হবে এবং ভালোবাসতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য গান্দরিয়ার আড্ডাকে, এবং পাশে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে ডট কম। সোম থেকে শুক্র প্রতিদিন এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ এসে গেছি এবং আজকের এই আড্ডা আরেকটু স্পেশাল। আজকের আড্ডায় এলিজাবেথ টেলরকে নিয়ে কথা বলব। তারা স্পর্শ করেছিলেন খ্যাতির শিখর, পেয়েছিলেন অসংখ্য ভক্তের ভালোবাসা, উদ্দাম প্রেমও এসেছিল একদিন জীবনে, তবু কোথাও যেন ছিল অপার শূন্যতা। অবসাদে দগ্ধ হতো মন, আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা বেছে নিয়েছিলেন বেহিসেবী জীবনযাপন। নিঃশব্দে এগিয়ে গিয়েছিলেন মৃত্যুর দিকে। জানবো আজকে এলিজাবেথ টেলরের কিছু কথা। আসলে পাহাড়ে উঠতে উঠতে একটা সময়ে যাত্রী পৌঁছে যায় সবথেকে উঁচু চূড়ায়, আর তারপর নেমে আসা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। ঠিক সেরকমভাবে পর্দায় এলিজাবেথের যাত্রা শুরু হয়েছিল 1942 সালে। দেখতে দেখতে 3 দশক সময় চলে গেছে। তিনি অভিনয় করে ফেলেছেন 50-এর কাছাকাছি ছবিতে এবং এত দীর্ঘ যাত্রা হলিউডে দেখাই যায় না। কথাটা যে তিনি ভাবেন না এমন নয়, অনেক বন্ধুবান্ধবও এখন এই কথাই বলছেন। তবে সব কিছুই একটা সময় থাকে, সময় চলে গেলে অমূল্য বস্তু মূল্যহীন হয়ে পড়ে। তাই বিভিন্ন সিনেমা পত্রিকায় গসিপ কলম এই সবই লিখেছেন ক্রমাগত। এলিজাবেথ রোজ পড়েন, তারপর কাগজ বন্ধ করে মনে মনে চিন্তা করেন। একটা বিষয়ে অন্যকে বোঝানোর জন্য যুক্তি কত, তর্ক কত, তথ্যের প্রয়োজন। আমাদের আড্ডা আজকে সেই এলিজাবেথ টেলরকে নিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এলিজাবেথ টেলরের কথা নিয়ে ফিরে এলাম আমি গান মুসাফির শৌভিক। চলুন এগিয়ে যাই। দ্য ওনলি গেম ইন টাউন ছবিটা ফ্লপ করার পর থেকে একাধিক ছবি ফ্লপ করতে শুরু করেছে এলিজাবেথের। 1971 আন্ডার মিল্ক উড, 1972 সালে এক্স হোয়াইট অ্যান্ড চি এবং হ্যামার স্মিথ আউট। 1973 সালে আরও দুটো ছবি পরপর ফ্লপ করেছে। ইংরেজি ভাষায় নতুন ধরনের ছবির একটা জোয়ার এসেছে। আগে ছবি ছিল সাহিত্য নির্ভর, কিন্তু নতুন পরিচালকরা এখন ওই পুরনো ফর্মুলা থেকে বেরিয়ে এসেছে এবং এখন তাদের গল্প গল্পটা মানুষের দৈনন্দিন জীবন এখন ঢুকে পড়েছে অবলীলায়। আর তার পাশাপাশি ব্যবহার করা হচ্ছে উত্তেজনাপূর্ণ দৃশ্য। এই দুটি ক্ষেত্রে এলিজাবেথের স্বাচ্ছন্দ্যের বাইরে অন্যান্য কিছু না নিয়ে ভাবা যায় না, কিন্তু এই বয়সে পর্দায় সেই উত্তেজনাপূর্ণ দৃশ্য করতে গেলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে না? যা কাজ তিনি কখনোই করেননি, কেনই বা সেটা করতে যাবেন এখন? এইসব ভেবেই ঠিক করেছিলেন ইংরেজি ভাষার বাইরে ভাগ্য যাচাই করবেন। তাই ইটালিয়ান ছবিটায় অভিনয় যে খারাপ হয়েছিল এমন নয়, কিন্তু ছবিটা তেমন দর্শক পেল না। গত 3 বছরে সিনেমা জগতের অনেকেই মত পাল্টে ফেলেছেন। এলিজাবেথ যে বক্স অফিসে জোয়ার আনার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছেন এ বিষয়ে গোটা হলিউড নিশ্চিত। পাবলিক সেন্টিমেন্ট অনেকটাই শেয়ার বাজারের মতো, একবার উঠতে শুরু করলে যেমন উঠতে থাকে তেমন পড়তে শুরু করলে কিন্তু তাকে আর থামানো যায় না। সঙ্গে থাকুন, আমাদের এখন সময় হয়ে গেছে আবার কয়েকটা গান শোনা, তারপর ফিরে এসে আবার বলবো এলিজাবেথ টেলরের কিছু কথা। জুড়ে থাকুন, ফিরে আসছি।

এলিজাবেথ ট্রেলারের কথা নিয়ে আবার ফিরে এলাম আমি গান মুসাফির সৌভিক। তো রিচার্ডের সঙ্গে এলিজাবেথের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এবং এই বিচ্ছেদের পর একদম একা হয়ে পড়লেন তিনি। এমন সময়ে সাধারণত অন্য কোনো পুরুষ এসে সেই শূন্যস্থান পূরণ করে দেওয়ার কথা ছিল, সেই চেষ্টা না করে এলিজাবেথ অন্য এক কাজ করলেন। 10 বছরের টানা একটা সম্পর্ক থেকে চট করে বেরিয়ে আসা কিন্তু মুশকিল, বাবা মা ছাড়া আর কোনো মানুষের সঙ্গেই এত দীর্ঘ জীবন কাটাননি এলিজাবেথ। বিবাহ বিচ্ছেদের পর কয়েকটা মাস কাটতে না কাটতেই একটা কাণ্ড করে ফেলেন এলিজাবেথ আর রিচার্ড, এমন একটা কাণ্ড যা কেবল রূপকথাতেই সম্ভব। 10 অক্টোবর 1975 তার আবার বিয়ে করলেন, আর এই সময় দ্য ব্লু বার্ড ছবিতে অভিনয় করছেন এলিজাবেথ, আর এই ছবিটা শিশুদের রূপকথা। হলিউডের ছবিতে তখন নানাভাবে আবার ফিরে আসতে চাইছেন এলিজাবেথ, স্বাভাবিকভাবে না হলে রূপকথার মধ্যে দিয়ে, কিন্তু সেই আশা পূরণ হলো না। $12 মিলিয়ন তৈরি হওয়া ছবিটা 3.5 মিলিয়ন ব্যবসা করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ততদিনে আর একটা কঠিন সত্য বুঝতে পেরেছেন এলিজাবেথ, একবার ভেঙে গেলে সেই আয়না পুরনো মুখ যেমন দেখা যায় না, ঠিক তেমনই নির্ভরতা চেয়ে প্রাক্তন স্বামীর দিকে হাত বাড়ালেই পুরনো ভালোবাসাকে ফেরত পাওয়া যায় না। 29 জুলাই 1976 তাই দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এলিজাবেথ আর রিচার্ডের। এটা তার নিজের ষষ্ঠ বিবাহ বিচ্ছেদ। ততদিনে সিনেমার মোহ অনেকটাই কেটে গেছে এলিজাবেথের, তার শরীরও তখন আগের মতো নেই। হঠাৎ স্রোতের মুখে পড়ল যেভাবে খড়কুটোর মতো মানুষ ভেসে যায়, ঠিক এইভাবেই এলিজাবেথ হয়তো ভেসে যেতেন যদি না তার ছেলেমেয়েরা এসে মায়ের হাত ধরতেন। অনেক ভেবে ঠিক করলেন এবার কাজ করবেন টেলিভিশন পর্দায়। 1976 মুক্তি পেল টেলিছবি ভিক্টরি অন এনটিভি। টেলিছবিতে রোজগার কম, তবে এই ছবিগুলো সিনেমার মতো ফ্লপ করে না, তাই এই কাজটা করতে করতে টিভির পর্দায় আরও কিছু কাজ করলেন। এবং তার আগে অবশ্য তিনি বিয়ে করেছেন আমেরিকার নাম করা উকিল ও রাজনীতিবিদ জন ওয়ার্নারকে। 14 ডিসেম্বর 1976 জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করলেন এলিজাবেথ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, এলিজাবেথ টেইলরকে নিয়ে কথা, সে বিখ্যাত অভিনেত্রীর কথা। তো চল বললে কি আর যাওয়া যায়, মানুষের ভিড় সূর্যের আলোর মতো, আর সেই আলোয় নক্ষত্র দেখা যায় না, নক্ষত্র দেখা যায় রাতের অন্ধকারে, খানিকটা আড়াল অন্ধকার, তাই সবসময় এই সিনেমার নক্ষত্রদের সঙ্গী। এখন আগের সেই রিচার্ডকে আর খুঁজে পাচ্ছেন না এলিজাবেথ। সিনেমাগুলো পরপর ফ্লপ করার পর কেন যেন মনে হচ্ছে রিচার্ড নিজেও খানিকটা সরে যাচ্ছেন দূরে। কিছুদিন হলো ব্যবহারের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছেন এলিজাবেথ। আগে কোথাও একসঙ্গে যাওয়ার কথা উঠলে রিচার্ড মানা করতেন না, যদি একান্তই তার কোনো কাজ না থাকতো। এখন যেন একা থাকতেই বেশি পছন্দ করেন রিচার্ড। অনেকবার অনুরোধ করার পরও তিনি রাজি হননি তার সঙ্গে শ্বশুরবাড়ি আসতে, অথচ বসন্তের সময় এই বাড়িটাকে বিশেষভাবে পছন্দ করতেন রিচার্ড। মাঝে মাঝে নিজেই তাড়া দিতেন, মায়ের কাছে তো অনেকদিন যাওনি তুমি, এই বাড়ির বাগানের চেরি ব্লসম গাছটার পাশে পুরনো বাঁচের বেঞ্চটা বড় প্রিয় ছিল রিচার্ডের। কতদিন দিয়ে ওখানে তারা একসঙ্গে বসে থেকেছেন তার কিন্তু হিসেব নেই। আর আজ এ বাড়ি আসার কথা শুনতে বললে তুমি যাও, আমার কাজ আছে। এলিজাবেথ জানেন কোনো কাজ তার নেই। এলিজাবেথ টেইলরের জীবন নিয়ে কথা হচ্ছে, বলা যেতে পারে নিঃসঙ্গ নক্ষত্র এলিজাবেথ টেইলর। আজকের এই আড্ডা শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো সিরিয়ালটা। 4475039657122 আমাদের আড্ডা জারি থাকবে। এখন গান, চলুন কয়েকটা গান শুনে আবারও ফিরে আসছি এলিজাবেথ টেইলরের বাকি কিছু কথা নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটা গানে পর, আজকের এই বিশেষ আটটা গান মুসাফিরে এলিজাবেথ টেইলরকে নিয়ে। তো 4 ডিসেম্বর 1976 সালে জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করেন এলিজাবেথ। জন ওয়ার্নারদের প্রেমে তিনি পড়েছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথের দেওয়া এক ভোজসভায় গিয়ে, এবং এলিজাবেথ তখন রিচার্ডের সঙ্গে তার দ্বিতীয় বিবাহের ক্ষতবিক্ষত পথ দিয়ে হাঁটছেন। বিশাল রানীর ভোজসভায় উপস্থিত নারী পুরুষ যখন একে অপরের সঙ্গে নাচে যোগ দিয়েছেন, তখন জন ওয়ার্নার দেখলেন এলিজাবেথ কিছুটা দূরে একা দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রীর চোখের ভাষা পড়তে ব্যাচেলর এই রাজনীতিবিদ ভুল করেননি, কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, উইল ইউ জয়েন মি। এমন প্রস্তাবে দূরে সরে থাকাটা অভদ্রতা, কিন্তু তাই বলে কি এত কাছে সরে আসতে হয়? নাচের মধ্যে ওয়ার্নার কখন যে নিজের কাছে একটা প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি নিজেই বুঝতে পারেননি। সঙ্গীতের দমক তাই খানিকটা কমে যেতেই এলিজাবেথ মাথা রেখেছিলেন জন ওয়ার্নারের কাঁধে। তার স্পর্শে জন বুঝেছিলেন তার মনের কথা, তাই কানে কানে বলেছিলেন, আমি রাজনীতি করি তাই উঁচু কণ্ঠে ভাষণ দেওয়া আমার অভ্যেস, কিন্তু আজ এমন একটা কথা বলতে চাই যা কোনোদিন উঁচু কণ্ঠে বলা যাবে না। এলিজাবেথ প্রশ্ন করেছিলেন, কি কথা? লিজের কানের কাছে মুখ নিয়ে জন ওয়ার্নার বলেছিলেন, ভালোবাসতে চাই, তুমি কি একটা সুযোগ দেবে? জন ওয়ার্নারকে 4 ডিসেম্বর 1976 থেকে 7 নভেম্বর 1982 পর্যন্ত টানা 6 বছর সময় দিয়েছিলেন এলিজাবেথ। দীর্ঘ এই সময় নিজেকেও পর্দায় নতুনভাবে ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও নিজের পুরনো দিন ফিরে পাননি এলিজাবেথ। কম বাজেটের ছবিগুলো কোনোটাও মুখ থুবড়ে পড়েছে, কোনোটা আবার কোনো রকমে রক্ষা করেছে সম্মান। এরই মধ্যে 1981 সালে ডাক পেলেন টিভি ধারাবাহিক জেনারেল হসপিটাল থেকে। নিজের শরীরের অবস্থা তখন ক্রমাগত খারাপ দিকে যাচ্ছিল, মাঝে মাঝেই তাকে ভর্তি হতে হচ্ছিল হাসপাতালে। খানিকটা সুস্থ হয়ে কাজে ফিরতে না ফিরতে আবার হাসপাতালের বিছানা যেন হাতছানি দিয়ে ডাকে এলিজাবেথকে। জেনারেল হসপিটাল ধারাবাহিকটা জনপ্রিয়তা পেল, তবে নিয়মিত অভিনয় ধকল তিনি আর নিতে পারছিলেন না। এই সময় কয়েকটা টেলিছবিতেও পরপর কাজ করলেন এলিজাবেথ। তো সিনেমার কাজের মতো আনন্দ নেই এই সব কাজে, আর সেই আনন্দহীনতা যেন স্নান করে নিল তার জন ওয়ার্নার আর তার সম্পর্কের মধ্যেও। 1983 সালের শুরুর দিকে একদিন নোবেল কওয়ার্ড এলেন এলিজাবেথের সঙ্গে দেখা করতে। খানিকটা কথাবার্তার পর নোবেল বললেন, একটা মঞ্চনাটকের কথা ভাবছি, তুমি রাজি হলে কাজটা হাত দেব। এলিজাবেথ অনেক বড় শিল্পীকে চেনেন যারা মঞ্চনাটক দিয়ে শুরু জীবন এবং ধীরে ধীরে সিনেমার পর্দার নক্ষত্র হয়ে উঠেছেন। নোয়েল তরল পানিয়ে গলা ভিজিয়ে বললেন, কমেডি নাটক প্রাইভেট লাইফ নিয়ে ভাবছেন। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই। আমরা আজকের এই আড্ডার যে পুরো ব্যাপারটা, 1 ঘন্টার গান মুসাফিরের আড্ডা, দীপারুণ ভট্টাচার্যের একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবারও কোনো এক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে কিংবা আরও নতুন কোনো শো নিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, কথা হচ্ছিল ডাক নাম নিয়ে। আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবনটাকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই, আমাকে জানিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার,
1: চলো লেটস গো।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কী নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

তালা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লোহার মস্ত বড় একটা তালা, আর সেটা খোলা হয় চাবি দিয়ে। এই যে তালা দেওয়ার যে একটা বন্দোবস্ত, সেই সদর দরজা থেকে বাড়ির আলমারি কিংবা সিন্দুক, তার কারণ হলো যে সমস্ত মূল্যবান জিনিস রয়েছে সেগুলো যাতে চুরি না হয়ে যায়, নিরাপত্তার কারণে এই তালা দেবার বন্দোবস্ত। কিন্তু যদি আমরা বলি মন চুরি, তার জন্য কি কোনো তালা আছে? বরং আমরা বলে থাকি মনের জানালা খুলে দাও, বাতাস লাগুক প্রাণে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ আমরা এই যে তালার কথা বলছি, তালা বললেই তো আমাদের সেই যে একেবারে যাকে বলে তালা চাবি তার কথাই মনে হয়। কিন্তু কানে তালা, তার কিন্তু আবার অন্য মানে। এই যে নানা রকমের তালা, তারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, আর সেই সব কিছুই আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা সময় ছিল যখন বাড়ির নিরাপত্তার জন্য সেভাবে তালা দেবার প্রয়োজনই হতো না, কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। আমাদের এই বাড়িতে বাড়ির যে সমস্ত মূল্যবান জিনিস সেগুলো যাতে খোয়া না যায় সেই কারণেই কিন্তু তালা দেবার বন্দোবস্ত, বলা যায় বাড়ির নিরাপত্তার কারণে। আর সেটা বাড়ির সদর দরজা হোক কিংবা ঘরের দরজা অথবা আলমারি কিংবা সিন্ধুক, সব জায়গাতেই তালা লাগানোর একটা চল রয়েছে সব বাড়িতেই। আর সেই তালার জন্য ব্যবহার করা হয় চাবি। আর সেই যে চাবি, তার যে গুচ্ছ, সেই চাবির গুচ্ছ বেশিরভাগ বাড়িতেই আমরা দেখেছি বাড়ির যিনি গিন্নিমা তার আঁচলে সেই চাবির গুচ্ছ ঝোলে। আমরা পুরনো সিনেমাতে এরকম দৃশ্য কিন্তু বহুবার দেখেছি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা তালা নিয়ে কথা বলছি। আমরা সাধারণত তালা বললেই তো লোহার বড় বড় তালার কথাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সেই তালারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। বিরতিতে যাবার আগে আমরা সেই বড় বড় লোহার তালা নিয়ে কথা বলছিলাম। আসলে তালা বললেই আমাদের চোখের সামনে কিন্তু সেটাই ভেসে ওঠে যে সদর দরজা, আর তার সামনে ঝোলানো রয়েছে ইয়া বড় একটা লোহার তালা, আর সেই বড় বড় চাবি দিয়ে সেই তালা খোলার ব্যবস্থা। এখন যদিও কোনো বাড়ির সামনে আমরা সেইভাবে তালা কিন্তু ঝুলতে দেখি না, কারণ এখন বেশিরভাগই অটোলক ব্যবহার করা হয়, কিংবা আরও পরিবর্তন হয়ে এখন অনেকেই আবার ডিজিটাল লকও ব্যবহার করছেন। কিন্তু ওই যে যাকে বলে আমরা সেই যে পুরনো, যদি আমাদের একটু ভাবনা বা পুরনো যদি গল্পগুলো আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই পুরনো বাড়ি আর সেখানে তালা ঝুলছে। আর কোনো বাড়িতে যদি এইরকম আমরা তালা ঝোলানো অবস্থায় দেখি, আমরা বুঝতে পারি যে এই বাড়িতে কোনো লোক নেই, বা যদি সেই তালাতে মরচে ধরে গেছে তার মানে এই তালা অনেক দিন খোলা হয় না এবং এই বাড়িতে কেউ থাকেনও না। এইরকম অনেক আমরা সেই ভৌতিক সিনেমাতেও কিন্তু এইরকম আমরা দেখেছি যে পুরনো বাড়ি আর সেখানে সেই লোহার তালা যেটা প্রায় জং পড়ে আছে, আর সেটাকে যখন হাত দিয়ে ঘোরানো হচ্ছে সে একটা মর্চ করে আওয়াজ হচ্ছে, সে তার মধ্যে কিন্তু একটা বেশ গা ছমছমে একটা ব্যাপার রয়েছে। সব মিলিয়ে এই তালার সঙ্গে কিন্তু বেশ একটা অনেক গল্প জড়িয়ে থাকে। আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের তালা নিয়ে কথা বলছিলাম। সাধারণত আমরা বাড়ির নিরাপত্তার কারণেই তালা দিয়ে থাকি, সেটা বাড়ির সদর দরজা হোক, ঘরের দরজা হোক, কিংবা আলমারি বা সিন্দুকে আমরা তালা দিয়ে থাকি। আবার অনেক সময় আমাদের কোনো বেশ গোপন জিনিস রাখার জন্য কিন্তু আমরা ছোট্ট ছোট্ট বক্স ব্যবহার করি, সেগুলোকেও আমরা বেশ সুন্দর করে তালা চাবি দিয়ে রাখি। কিন্তু এমন অনেক তালা রয়েছে যেগুলো এই নিরাপত্তার কারণে কিংবা কোনো কিছু চুরি হয়ে যাবে তার ভয়ে লাগানো হয় না, সেগুলো ইচ্ছে পূরণের তালা। আমরা এরকম অনেক ব্রিজ দেখেছি যেখানে আমরা দেখেছি নদীর উপরে ব্রিজ, আর সেখানে বিভিন্ন সাইজের তালা ঝোলানো রয়েছে, আর সেগুলোকে মানুষ ইচ্ছে পূরণের আশায় সেই তালাগুলোকে লাগান, আর সেই ইচ্ছেগুলো যাতে পূরণ হয় সেই আশাই তাদের মনের মধ্যে থাকে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিভিন্ন রকমের তালা নিয়ে কথা বলছি, যেখানে আমরা অবশ্যই আমাদের চোখের সামনে তালা বললেই যেটা ভেসে ওঠে সেটা হলো বেশ বড় বড় লোহার তালা, আর সেটা চাবি দিয়ে খোলা হয়। এছাড়াও তো নানা রকমের তালা এখন রয়েছে আমরা জানি, যেগুলো নাম্বার দিয়ে সেট করা হয়, কিংবা ডিজিটাল লক, কিংবা অটো লক, এই যে নানা রকমের তালা আর তার নানা রকমের গল্প। আর সব কিছু নিয়ে কথা বলতে বলতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হা

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

অভিনেত্রী কথাটা বললেই মনে হয় যে গ্ল্যামার কুইন, যার চারপাশে সারা দুনিয়া, একদম পদানত বলা যায়। কিন্তু শুধুমাত্র তাই কিন্তু নয়, একটা অভিনেত্রীর জীবনে লুকিয়ে থাকে এরকম অনেক কিছু যেগুলোর খোঁজ আমরা হয়তো সবসময় পেয়েই উঠি না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অভিনেত্রীদের নিয়ে। বিভিন্ন অভিনেত্রী, বিভিন্ন অ্যাক্ট্রেস আছেন যাদের জীবনে এরকম অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা ঘটেছে যেগুলো কিনা সত্যি এক কথায় অনির্বচনীয়। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

একজন অভিনেত্রীর জীবনে যে কত ধরনের স্ট্রাগল থাকে তা হয়তো গুণে শেষ করা যাবে না, কিন্তু অভিনেত্রী হওয়ার পথটা সেটা অতটা ইজি কিন্তু সবার জন্য নয়। আবার অনেকের ক্ষেত্রে ব্যাপারটা জাস্ট অন্যরকম, মানে তারা অভিনেত্রী হতে চাননি, তারা চেয়েছিলেন অন্য কিছু হতে। যেমন ধরুন, একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, তিনি হতে চেয়েছিলেন ডক্টর, কিন্তু তার পিতার আকস্মিক মৃত্যুতে তাকে নিয়ে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি নজরে পড়ে যান গুরুদত্তের, তারপর তিনি চলে আসেন তৎকালীন বোম্বেতে, এবং তিনি পরবর্তীকালে বলিউড হিন্দি সিনেমার সুপারস্টার হন। তিনি ওয়াহিদা রহমান, আজকে ওনার জন্মদিন। তো রেডিও বাংলানে ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব জানাই ওনাকে একরাশ শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো রেডিও বাংলানে ডট কমে আজকে অভিনেত্রীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ব্যাক টু ব্যাক গানের রেফারেন্স রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। অভিনেত্রীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো শুটিংয়ের সময় কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে বিভিন্ন অভিনেত্রীর জীবনে। তার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছিল, বেশ মজার ঘটনাটা, সেটা হচ্ছে অনুষ্কা শর্মা। তখন একটি ফিল্মের শুটিং চলছে এবং অনুষ্কা শর্মাকে একটি পাহাড়ের ওপর, মানে বরফে ঢাকা পাহাড়ের ওপর, তাকে শুধুমাত্র শাড়ি পরে ডান্স করতে হবে, একটি পাতলা শিফন শাড়ি পরে। এবং তিনি কিছুদিন আগেই বলছিলেন যে ডান্সের সময় তিনি কী করে ম্যানেজ করেছিলেন জানেন না, কিন্তু জাস্ট স্টেকটা হয়ে যাওয়ার পরে তিনি নাকি 15 মিনিট ঠকঠক করে কেঁপেছিলেন কম্বল গায়ে জড়িয়ে। ভাবুন। তো রেডিও বাংলানে ডট কমে অভিনেত্রীদের নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আজকে আপনার জন্য ওয়েট করছে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অনেক সময় দেখা যায় যে কোনো অভিনেত্রী আচমকাই ফিল্ম লাইনে চলে এসেছেন, অর্থাৎ তার এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার কোনো সুযোগ কিংবা পরিকল্পনাই ছিল না, কিন্তু হঠাৎ করে চলে এসেছেন। এর বিপরীতেও কিন্তু ঘটনা ঘটে, অর্থাৎ রীতিমতন প্ল্যান করে ফিল্মে আসেন, এরকম অভিনেত্রীর সংখ্যাও খুব একটা কম নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিনেত্রীরা অ্যাকচুয়ালি বংশ পরম্পরায় অভিনেত্রী, যেমন ধরুন আমি অনেক এক্সাম্পল দিতে পারি, যেরকম ধরুন কাজল, যেরকম ধরুন ওনার মা তনুজা, কিংবা ধরুন আমাদের মুনমুন সেন, যিনি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা, তার দুই কন্যা রাইমা সেন, রিয়া সেন, এরকম অনেক কিন্তু বলতে গেলে খানদান আছে যারা পর পর জেনারেশনে অভিনেতা এবং অভিনেত্রী প্রডিউস করে চলেছেন আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে অভিনেত্রীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: এই পোড়া শহরের ধুলো বালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

বিভিন্ন অভিনেত্রীদের নিয়ে কিন্তু বেশ কিছু অদ্ভুত ঘটনাও আছে। যেমন ধরুন, হলিউডের দিকে যদি তাকাই তাহলে ক্যামেরন ডিয়াজের ডাক নাম হচ্ছে স্কেলেটর। তার কারণ, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত স্কিনি। আবার মেগান ফক্সের কথা বললে একটা অদ্ভুত ভয়ের কথা চলে আসে, সেটা হলো প্লেনে চাপতে এবং প্লেনে চেপে উঠতে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার স্যান্ড্রা বুলক, সেই বাঘা অভিনেত্রী আর কি, তো তার কিন্তু ঘোড়ার প্রতি একটি অ্যালার্জি আছে, তার হর্স অ্যালার্জি বর্তমান। তো রেডিও বাংলানের ডটমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমানের জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম আমি গৌরব। অভিনেত্রীদের নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেইল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিওবাংলা.কমে আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই অন্যান্য দিনের যেভাবে আমরা কথা বলি, যেভাবে আড্ডা দিই, ঠিক সেই রকমই আজকের আড্ডাও হবে। এবং এক ঘন্টার এই আড্ডায় মাঝে মাঝে আমরা ভালো ভালো ছবির গানও শুনে নেব। রেডিওবাংলা.কমে এখন সময় একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেকের, তারপর ফিরছি আর শুনছেন রেডিওবাংলা.কম মন যখন নিরুদ্দেশ।

যখনই আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি তখনই বার বার আমাদের সেই ছোটবেলার কথা মনে হয় এবং গরমের ছুটির কথা মনে পড়ে। আর গরমের ছুটিতে বেশ জমিয়ে সত্যজিৎ রায়ের সিনেমা দেখার কথাও মনে পড়ে। এখনো মনে আছে সেই রবিবার হলেই সোনার কেলা দেখার কথা, এখনো মনে আছে গুপি বাঘার সেই সবকটা সিরিজ দেখার কথা। সিরিজ এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে এখন এই কথাটা ভীষণভাবে ইউজ করা হয়। এই যে গুপি বাঘাকে নিয়ে যে ছবিগুলো সেগুলো এখনো কি পুরনো হয়েছে? নিশ্চয়ই না। ঠিক সত্যজিৎ রায় এবং রবি ঠাকুর দুজনেই কিন্তু বৈশাখ মাসেই জন্মগ্রহণ করেছিলেন। আবার রবি ঠাকুর যেমন নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক সেই রকমই সত্যজিৎ রায় চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন অস্কার। radiobanglanet.com এ সত্যজিৎ রায় ও রবি ঠাকুর এই দুজন কি করে একে অপরের পরিপূরক বলা যেতে পারে সেটাই কথা বলবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

সত্যজিৎ রায়ের স্বপ্নই ছিল যে সে সিনেমা নিয়ে কিছু করবে, সিনেমা নিয়ে পড়াশোনা, সিনেমা নিয়ে কাজ, আর তার পরের ভবিষ্যৎটা আমরা সবাই মোটামুটি জানি। এবং সত্যজিৎ রায়ের সিনেমা যেমন ছোটদেরকে ভীষণভাবে টানে, আকর্ষণ করে, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের মানুষের কাছেই সত্যজিৎ রায়ের ছবি প্রাধান্য পেয়েছে সেই সময় দাঁড়িয়ে, আর এখন তো অবশ্যই। এবং তার সাথে সাথে রবি ঠাকুরের বেশ কিছু ছোঁয়া কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমাকে আরও বেশি, আমার মনে হয় যদি বলা যেতে পারে, দেশের বাইরে বিশ্বের কাছে তুলে ধরেছিল। আমাদের রবি ঠাকুরের বেশ কিছু গান বা রবি ঠাকুরের বিভিন্ন গল্প নিয়ে তিনি সিনেমা করেছেন, তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই সত্যজিৎ রায় ও রবি ঠাকুরের দুজনের মধ্যে ওই যে একে অপরের পরিপূরক যে কথাটা বললাম, সেটা অবশ্যই আছে।

বাংলানিউজ.কম এ আজকে রবি ঠাকুর ও সত্যজিৎ নিয়ে কথা বলছি। এই যে রবীন্দ্রনাথ কতটা প্রভাব ফেলেছিল সত্যজিৎ রায়ের মধ্যে, সেটা তার কাজেই প্রকাশ পায়। কিন্তু তার থেকেও একটু যদি ডিপলি আমরা ভাবি সত্যজিৎ রায়ের জীবনী সম্পর্কে, যে টুকু তথ্য আমাদের কাছে এসেছে সেখান থেকে জানা যায় যে সত্যজিৎ রায় খুব মনে, মানে মন থেকে চাইতেন যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হোক, এবং সেই মতো চারবার কিন্তু রবি ঠাকুরের সাথে দেখা হয় সত্যজিৎ রায়ের। এবং শেষবার অর্থাৎ চতুর্থতম বার রবীন্দ্রনাথের সাথে সত্যজিতের দেখা হয় কলকাতার পাইকপাড়ায়। এবং তার আগে অবশ্যই যখন মায়ের সঙ্গে শান্তিনিকেতনে পৌষ মেলায় গেছিলেন, সেখানে কিন্তু দেখা হয় কবিগুরুর সঙ্গে। এবং সেই সময় সত্যজিৎ রায়ের অটোগ্রাফ নেওয়ার যে খাতায়, সেখানে কবিগুরু একটি কবিতা লিখে দেন। সেই কবিতা মোটামুটি আমরা যারা সত্যজিৎ রায়কে নিয়ে পড়াশোনা করি বা ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, তার জীবনী সম্পর্কে বারবার অনুপ্রাণিত হই, তারা এই কবিতার ব্যাপারে নিশ্চয়ই জানে।

বাংলানেই.কম এ আজকে সত্যজিৎ রায় এবং রবি ঠাকুর এই দুজন মানুষেরই কথা, বিশেষ করে রবি ঠাকুরের প্রভাব কতটা সত্যজিৎ রায়ের জীবনে পড়েছিল সেটা নিয়ে কথা বলছি। এবং এই যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের সংস্পর্শ, সেটাই কিন্তু সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের কাজ করার জন্য ভীষণভাবে ইন্টারেস্ট জুগিয়েছিল। এবং তার সাথে সাথে আমরা অনেকেই জানি বা জানি না, বিশ্বভারতী লাইব্রেরি ছিল সত্যজিৎ রায়ের জীবনের রত্ন ভাণ্ডার বলা যেতে পারে। সেখানকার বই থেকে সিনেমা তৈরি করার টেকনিক বা গ্রামার, যেটা বলা হয় ব্যাকরণ, সেটাও কিন্তু তিনি অনুধাবন করেছিলেন। রেডিও বাংলানে .কম এ এরকম অজস্র গল্প আছে যেগুলো থেকে ছোট ছোট কিছু কথা আজকে শেয়ার করলাম, এবং অবশ্যই কালকেও আড্ডাটা জারি থাকবে। এই সেম টপিক নিয়ে, সেম জিনিস নিয়ে আমরা কথা বলবো এবং

আমি কুরুসাওয়াও নই, সত্যজিৎ রায় নই, গদারও নই, আমি ওদের মতো ছবি আঁকতে পারি না, আমার ছবিগুলো শুধুই থিসিস, এমন কথা বলেছিলেন মৃণাল সেন। আজকের এই গান মুসাফিরের আড্ডা অজানা মিস্টার সেন। হ্যাঁ, মৃণাল সেনের জীবনের কিছু এমন অজানা সিনেমাকে কেন্দ্র করে আজকের এই গান মুসাফিরে এক ঘন্টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুই বিদেশি কিংবদন্তির সারিতে সত্যজিৎ রায়কেও রেখে দেওয়াটা হয়তো বা কোনো এক মন খারাপেরও হতে পারে। তো সত্যজিৎ রায় আর মৃণাল সেন পরস্পরের কিন্তু তুমুল বন্ধু ছিলেন, যারা একসঙ্গে বেঁচেছিলেন সিনেমায়। সত্যজিৎ রায় চলে যাওয়ার পরে সকেতে এই একজনই কিন্তু বলেছিলেন, এবার আর কার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, এই দুই বরেণ্য চিত্র পরিচালকের কখনো অসম্ভব দারুণ বন্ধুত্ব প্রমাণ পায়, আবার কখনো একটুখানি মতবিরোধও তৈরি হয়, ঠিক যেমন ঘটেছিল ওই আকাশ কুসুম সিনেমাটাকে কেন্দ্র করে। মৃণাল সেনের আকাশ কুসুমের পরবর্তী অধ্যায়ে খবরের কাগজে 19টি চিঠি, এই সমালোচনায় পত্রবোমার অংশীদার ছিলেন কিন্তু সত্যজিৎ রায়, যদিও পরে এই ব্যাপারটা সম্পূর্ণ মিটে যায়, এমনটাই দাবি করেছিলেন সন্দীপ রায়। তো আমরা আজকে অজানা কিছু দিক নিয়ে আড্ডা দেবো মৃণাল সেনের, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবার ওই আড্ডা নিয়ে, শুনতে থাকুন সবাইকে শুনে আজকের এই স্পেশাল শো শুধুমাত্র রেডিও বাংলা নেট.কমে, অজানা মিস্টার সেন, সঙ্গে থাকুন। ফিরে আসছি এখন। সঙ্গে থাকুন, ফিরে আসছি এখন।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম। আজকে আড্ডা চলছে মৃণাল সেনকে নিয়ে, মৃণাল সেনের অজানা সিনেমার কিছু দিক, সে নিয়েই কিন্তু আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরে। সঙ্গে আছি আমি সবি। তো এবার একটু অন্যদিকে যাই, তার কারণ হচ্ছে যদি আমি এই স্লোগানটা দিই, সেনের চোখে সেন, আপনারা কিছু গেস করছেন না? একটুখানি আরেকটু এগিয়ে যাই, রোম্যান্স কাকে বলে জানো তো? যদি এই রোম্যান্সের ব্যাপার বলি তাহলে কিন্তু আরেকটু পথ এগোনো যায়। সেন, রোম্যান্স আর তার সঙ্গে জড়িয়ে কিন্তু বুঝতেই পারছেন আমাদের সেই মহানায়িকার নাম সুচিত্রা সেন, মানে সেই রোম্যান্স। তো আমাদের যৌবনের একমাত্র রোম্যান্টিকতা ছিলেন মিসেস সেন। মোনালিসাকে কখনো দেখিনি, তবে আমাদের মনে হতো মোনালিসা হয়তো সুচিত্রা সেনের মতোই, আর কোনো কৌতূহল খুঁজে পেতাম না তাঁর। যে বয়সে সমস্ত ধূসরতা আর ক্লান্তির একটাই প্রতিষেধক, সুচিত্রা সেনের হাসি। আর এই ছিল সুচিত্রাকে নিয়ে মৃণাল সেনের রোমান্টিসিজম, বুঝতেই পারছেন। তো সেন সঙ্গে, মানে সেনের চোখে সেন, বুঝতেই পারছেন, মৃণাল সেনের চোখে সুচিত্রা সেনের কথা বললাম। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি আবারও এরকম অজানা একটা দিকের কথা নিয়ে। শুনতে থাকুন সৌমিকের সঙ্গে আজকের গান মুসাফিরে, অজানা মিস্টার সেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৃণাল সেনের অজানা সিনেমার দিক নিয়ে আমরা চলছি আজকে গান মুসাফিরিয়ার সঙ্গে। আছি এই মুহূর্তে আমি সৌভিক। তো আজকে আমরা কিন্তু মৃণাল সেন সম্পর্কে অনেক কথাই আমরা জানি, কী কী সিনেমা তিনি করেছেন এবং কীরকমভাবে জনপ্রিয়তার শিখরে তিনি ছিলেন, এবং আজ যে আড্ডাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো কিন্তু অনেকের কাছেই কিন্তু অজানা। তো চলুন আরেকটা অজানা দিকের কথা বলি, সেটা হচ্ছে সিনেমাটার নাম হচ্ছে নীল আকাশের নিচে। মহাদেবী বর্মার লেখা চিনি ফেরিওয়ালার গল্প নিয়ে এই ছবিটা তৈরি হয়। এই সাদা কালো ছবিটি প্রযোজনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, নীল আকাশের নিচে ছবিতে অভিনয় করেন বিখ্যাত তাবড় তাবড় অভিনেতা কালী ব্যানার্জি থেকে মঞ্জু দে, বিকাশ রায়, স্মৃতি বিশ্বাস প্রমুখ। তো সঙ্গীত পরিচালনার দায়িত্বেও কিন্তু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তো নীল আকাশের নিচের ওপরে নিষেধাজ্ঞা টিকেছিল একটানা 3 মাস, অবশ্য তারপরে সে হুকুমনামা উঠে গেল, মানুষের মধ্যে হইচই করে ছড়িয়ে পড়েছিল এই ছবি, দর্শকদের ভালোবাসায় ধন্য হন মৃণাল সেন। তবু তাকে থামিয়ে দিতে চাওয়ার যন্ত্রণা কি ভুলেছিলেন, সে ব্যাপারে অবশ্য নীরব থেকেছেন বরাবর মৃণাল সেন, হয়তোবা অভিমানেই। কখনো কখনো কোনো কোনো সিনেমার এমন সম্মুখীন হতে হয়তো এরকম মুহূর্তে পড়তে হয়, কারণ নীল আকাশের নিচের যে পটভূমি দেখেছিল সেখানে সমাজের উচ্চবিত্ত এবং অগ্রসর শ্রেণীর চোখে পিছিয়ে পড়াদের কোনো জায়গা নেই, কোনো সহমর্মিতা নেই, যদিও তারা একই ছাদের নিচে বাস করে আর সেই ছাদের নাম হচ্ছে নীল আকাশ। তো সামাজিক সম অবস্থানের আদর্শবাদী নেহেরু সরকার মৃণাল সেনের ওই ঔদ্ধত্য মানতে পারেননি, আর মৃণাল সেন মানতে পারেননি ঠুনকো সমাজতন্ত্র, ব্যক্তি বনাম রাষ্ট্রীয় সংঘাতে জিত অবধারিত রাষ্ট্রের, ফলে যন্ত্রণা তো তাকে পেতেই হবে। আর এভাবেই কিন্তু নীল আকাশের নিচের ওপর নিষেধাজ্ঞা টিকেছিল একটানা 3 মাস। তো আমরা আবারও অজানা দিকের কথা জানবো, কিন্তু তার জন্য আবারও একটা গান একটু শুনবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো মৃণাল সেনকে নিয়ে, অজানা মিস্টার সেন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

মৃণাল সেনের অজানা দিক নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরে। আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক। তো আমরা যে ব্যাপারগুলো জানি না মৃণাল সেন সম্পর্কে, সেগুলি নিয়ে চলছে আজকে আমাদের একটু আড্ডা। আবার অনেকেই কিন্তু জানেন, যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই স্পেশাল শো মৃণাল সেনকে নিয়ে। তো 1966 সালে তৈরি হলো ওড়িয়া ছবি মাটিরা মানিসা। ওড়িশার সংবাদ মাধ্যমের ভাষায় এই ছবিটা ওড়িশার প্রথম নিউ ওয়েভ সিনেমা। তো মূল কাহিনীটি লিখেছিলেন কালিনিন্দী চরণ পানিগ্রাহী। কালিন্দী চরণ ওড়িশার বহুমুখী প্রতিভা এবং কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, সমালোচনা এবং উপন্যাস প্রতিটি ধারায় তিনি সমালোচক ছিলেন। আর তারই প্রথম উপন্যাস মাটিরা মনীষা প্রকাশিত হয় 1931 সালে। ওড়িয়া ভাষায় প্রথম আধুনিক ক্লাসিকের মর্যাদা পায় এই উপন্যাসটি। আর এই উপন্যাসেরই চিত্ররূপ দিতে এগিয়ে আসেন মৃণাল সেন। আর এই ছবির প্রযোজনায় ছিলেন বাবুলাল দেশি। তো এই ছবিকে কেন্দ্র করে এই এই এমন একটা ছবি, এই এক ছবিতে গান্ধীবাদী থেকে মাস্কিও ভাবধারা, আদর্শের এক বৃহৎ পরিসর অতীব সূক্ষ্ম বিশ্লেষণে কিন্তু নিপুণভাবে তুলে ধরেছিলেন একমাত্র এই বরেণ্য পরিচালক মৃণাল সেন। এবং আরও কিছু কথা আছে বলবো, কিন্তু তার জন্য আবার একটু গান শুনে ফেলি। হ্যাঁ, শুনে আবারও আমরা ফিরব মৃণাল সেনের অজানা কিছু কথা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো অজানা মিস্টার সেন।

0: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। যত চালাকি তোমার।

গান মুসাফিরে চলছে মৃণাল সেনকে নিয়ে অজানা মৃণাল। আর এমন কিছু কিছু সিনেমা আছে যে কথাগুলো হয়তো মৃণাল সেন সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এমন কিছু কথা যেগুলো থেকে যায় অন্তরালে সেগুলো নিয়ে চলছে আজকের এই স্পেশাল আড্ডা মৃণাল সেনকে নিয়ে। তো জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ওড়িয়া ছবির পুরস্কার পায় মাটিরা মনীষা। মুন্সী প্রেমচাঁদ লিখেছিলেন কাফান গল্পটি, আর সেই গল্পের চিত্ররূপ দিয়েছিলেন মৃণাল সেন। তার এবং একমাত্র তেলুগু ছবি এটি, নাম হচ্ছে ওকাউরি কথা। তো ওকাউরি কথা সেরা তেলুগু ছবি হিসেবে জাতীয় পুরস্কারে ধন্য। তাকে বরণ করে নেয় চতুর্থ হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এর বাইরে আরও অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এই ছবি বিশেষ সম্মান লাভ করেছিল। তো আমরা মৃণাল সেনের অনেক সেরা ছবি যেগুলো আমরা জানি সেগুলো আমরা তো অনেকেই জানতাম, কিন্তু আজকের এই যে ব্যাপারগুলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কিন্তু অনেকেই আমরা জানতাম না, তাই কি? আমার মনে হয় বেশ কিছুটা তাই। তো আজকে কিন্তু দেখতে দেখতে সময় একদম শেষ। তো এইটুকু সময়ের মধ্যে তো মৃণাল সেনের মতো একজন এত বড় মাপের চিত্র পরিচালককে ধরা সম্ভব নয়। তার কথাও আমাদের সত্যি শেষ হবার নয়, আরও আরও অনেক কথা আছে, আবার কোনো একটা সময়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো আজকের এই মৃণাল সেনের টুকরো কথা আমাকে কিন্তু জানাবেন একটা হোয়াটসঅ্যাপে 9198365944666। আর যেমন আপনারা ইমেল করছেন করবেন অবশ্যই gm@radiobanglanet.com পাঠিয়ে দেবেন আমাকে। ভালো থাকবেন আর এভাবেই radiobanglanet.com শুনতে থাকবেন।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সবথেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন। +7475039 কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন। +7475039

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ, উইন্ডো সিট ইটস লাইক হেভেন। কেন বলুন তো, আপনার মনের অনেক জটিলতা কেটে যায়। মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও একটা ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকলে সেটা আমাকে শেয়ার করুন। সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +447503965712 তে। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: चला बोरा जिनशेरी शैंपेन
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এইভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে, আপনারও ঠিক কী কী কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +447503965712। আপাতত সময় বলছে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রং ধনু খুঁজতে, ভালো লাগে আরো কত কি। আর সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা থাকবো আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্নে। আমরা অবশ্যই আমাদের ভালো লাগার গল্প শেয়ার করব, কারণ এই যে আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা উপাদান, তার মধ্যে এক একজনের হয়তো এক একটা জিনিস ভালো লাগে। আর সেই সব ভালো লাগার যে মুহূর্ত আর সেই সব ভালো লাগার উপাদান সব কিছু নিয়েই কিন্তু আমাদের ভালো থাকা, সেই ভালো থাকার গল্প নিয়ে থাকবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ, আর তার মধ্যেই নিজের মনের মাধুরী মিশিয়ে সুদূর কল্পনা দিয়ে তৈরি করা নানা রকমের ছবি, তার মধ্যেও অদ্ভুত ভালো লাগা। কিংবা রাতের আকাশ, ছকছকে পরিষ্কার আকাশ, আর তার মধ্যে হাজার হাজার তারা, আর সেই তারাদের ভিড়ে একটা তারাকে খুঁজে বার করা, তার মধ্যেও কিন্তু রয়েছে দারুণ ভালো লাগা। আর সেই সব ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভালো লাগার কথা বলছি, সেখানে এই যে আমাদের মাথার উপরে এত বড় আকাশ, সেই আকাশ বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সেজে ওঠে, আর তার এই যে ভিন্ন ভিন্ন রূপ, তার মধ্যেও রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য, আর তার মধ্যে কিন্তু আলাদা রকমের ভালো লাগা। কারো হয়তো ভালো লাগে মেঘলা আকাশ, আবার কারো বা একদম ঝকঝকে নীল আকাশ, আবার কারো সেই রাতের তারাদের ভিড়ে খুঁজে বার করার সেই যে আনন্দ, সেই রকম একটা আকাশ। আর সেই জন্যই ছুটে চলে যাওয়া এমন কোনো জায়গায় যেখানে গিয়ে ক্যাম্পিং করা, আর সারা রাত ধরে সেই তারাদের একেবারে যাকে বলে আকাশের নিচে শুয়ে থেকে তাদের দেখা, তার মধ্যেও সেই ভালো লাগাই কিন্তু কাজ করে। এই ভালো লাগার গল্প আমাদের জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই মন ভালো করা কিছু গান, তারপর আবার ফিরব আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

যখন মনটা ভীষণ একলা লাগে, তখন সেই মনকে ভালো করতে যদি নিজের সেই প্রিয় কবির কবিতার বইটা, যেটা অনেক দিন পড়া হয়নি, সেটা বুকশেলফ থেকে তুলে নিয়ে যদি দুপাতা পড়া যায়, যদি কয়েক লাইন কবিতা উচ্চারণ করা যায়, ভালো লাগে। আবার অনেক দিন শোনা হয়নি যে প্রিয় গানটা, সেটা যদি শোনা যায় তাহলেও কিন্তু ভালো লাগে। সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ভালো লাগার কথা বলছি। এই যে আমাদের কখনো কখনো রোজকার যে আমাদের জীবনযাত্রা, আমাদের এই যে দৈনন্দিন একটা ব্যস্ততা, তার মধ্যে চলতে চলতে আমরা যখন হাঁপিয়ে উঠি, আমাদের মনে হয় একটু যদি আমাদের ভালো লাগার কিছু আমরা খুঁজে পাই, তখন যদি এইরকম নিজের পছন্দের কোনো গান, পছন্দের কবির কোনো কবিতা যদি আমরা শুনি, আমাদের সত্যি কিন্তু ভালো লাগে। আমাদের আরো অনেক কিছু ভালো লাগে, সেই সব কথাও আমরা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সামনে নীল সমুদ্র, আর সেই সমুদ্র সৈকতে বসে আপনি একটা একটা করে ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে আপনাকে। মনে হচ্ছে যেন এই মুহূর্তটা এখানেই থেমে যাক, এতটাই ভালো লাগছে। আর সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা ভালো লাগার কথা বলছি, এই ভালো লাগাটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো সমুদ্র ভালোবাসেন, আবার কাউকে হয়তো আকর্ষণ করে পাহাড়। আর সেই জন্যই তো সেই ভালো লাগার খোঁজে ছুটে যাচ্ছেন সবাই তার নিজের নিজের ভালো লাগার জায়গায়। কেউ হয়তো পাহাড়ে চলে যাচ্ছেন, দিনের পর দিন ট্রেকিং করছেন, আবার কেউ হয়তো সমুদ্র সৈকতে নিজের সেই ভালো লাগার মুহূর্তগুলো কাটাচ্ছেন। যেভাবেই হোক, নিজের এই যে ভালো লাগাগুলোকে খুঁজে বার করা, আর সেই ভালো লাগার মুহূর্তের সঙ্গে কিছুক্ষণ যাপন করা, সব মিলিয়ে কিন্তু ভালো থাকা। এই ভালো লাগার গল্প নিয়ে আমরা আমাদের আজকের এই আড্ডাটা জারি রাখবো, তবে এখন শুনবো পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো লাগার গল্প নিয়ে। সবার নিজস্ব নিজস্ব কিছু ভালো লাগা আছে। কারো হয়তো ভালো লাগে বন্ধুদের সঙ্গে হই হই করে কিছুটা সময় কাটাতে, আবার কারো হয়তো ভালো লাগে কিছুটা সময় একলা থাকতে, নিজের সঙ্গে সময় কাটাতে। এই যে এক একজনের এক এক রকম ভালো লাগা, আর সেই ভালো লাগার মুহূর্তগুলোকে ভালো করে যাপন করা, এটা কিন্তু আমাদের সবারই দৈনন্দিন জীবনে একটু দরকার। আর তাহলেই বোধহয় আমরা ভালো থাকব, আর আমাদের পাশের মানুষজনও ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। এই কথা বলেই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Eto services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

অভিনেত্রী, কথাটা বললেই মনে হয় যে গ্ল্যামার কুইন, যার চারপাশে সারা দুনিয়া, একদম পদানত বলা যায়। কিন্তু শুধুমাত্র তাই কিন্তু নয়, একটা অভিনেত্রীর জীবনে লুকিয়ে থাকে এরকম অনেক কিছু যেগুলোর খোঁজ আমরা হয়তো সবসময় পেয়েই উঠি না। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আগামী এক ঘন্টা আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অভিনেত্রীদের নিয়ে। বিভিন্ন অভিনেত্রী, বিভিন্ন অ্যাক্ট্রেস আছেন যাদের জীবনে এরকম অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা ঘটেছে যেগুলো কি না সত্যি এক কথায় অনির্বচনীয়। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট হাক্কা।

একজন অভিনেত্রীর জীবনে যে কত ধরনের স্ট্রাগল থাকে তা হয়তো গুণে শেষ করা যাবে না, কিন্তু অভিনেত্রী হওয়ার পথটা সেটা অতটা ইজি কিন্তু সবার জন্য নয়। আবার অনেকের ক্ষেত্রে ব্যাপারটা জাস্ট অন্যরকম, মানে তারা অভিনেত্রী হতে চাননি, তারা চেয়েছিলেন অন্য কিছু হতে। যেমন ধরুন, একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, তিনি হতে চেয়েছিলেন ডক্টর, কিন্তু তার পিতার আকস্মিক মৃত্যুতে তাকে নিয়ে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি নজরে পড়ে যান গুরুদত্তের, তারপর তিনি চলে আসেন তৎকালীন বোম্বেতে এবং তিনি পরবর্তীকালে বলিউড হিন্দি সিনেমার সুপারস্টার হন। তিনি ওয়াহিদা রহমান, আজকে ওনার জন্মদিন। তো রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব জানাই ওনাকে একরাশ শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে অভিনেত্রীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ব্যাক টু ব্যাক গানের রেফারেন্সে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। অভিনেত্রীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো শুটিংয়ের সময় কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে বিভিন্ন অভিনেত্রীর জীবনে। তার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছিল, বেশ মজার ঘটনাটা, সেটা হচ্ছে অনুষ্কা শর্মা। তখন একটি ফিল্মের শুটিং চলছে এবং অনুষ্কা শর্মাকে একটি পাহাড়ের ওপর, মানে বরফে ঢাকা পাহাড়ের ওপর তাকে শুধুমাত্র শাড়ি পরে ডান্স করতে হবে, একটি পাতলা শিফন শাড়ি পরে। এবং তিনি কিছুদিন আগেই বলছিলেন যে ডান্সের সময় তিনি কি করে ম্যানেজ করেছিলেন জানেন না, কিন্তু জাস্ট স্টেকটা হয়ে যাওয়ার পরে তিনি নাকি 15 মিনিট ঠক ঠক করে কেঁপেছিলেন কম্বল গায়ে জড়িয়ে। ভাবুন। তো রেডিও বাংলানে ডট কমে অভিনেত্রীদের নিয়ে এরকম অনেক কথা অনেক গল্প আজকে আপনার জন্য ওয়েট করছে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অনেক সময় দেখা যায় যে কোনো অভিনেত্রী আচমকাই ফিল্ম লাইনে চলে এসেছেন, অর্থাৎ তার এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার কোনো সুযোগ কিংবা পরিকল্পনাই ছিল না, কিন্তু হঠাৎ করে চলে এসেছেন। এর বিপরীতেও কিন্তু ঘটনা ঘটে, অর্থাৎ রীতিমতন প্ল্যান করে ফিল্মে আসেন, এরকম অভিনেত্রীর সংখ্যাও খুব একটা কম নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিনেত্রীরা অ্যাকচুয়ালি বংশ পরম্পরায় অভিনেত্রী, যেমন ধরুন আমি অনেক এক্সাম্পল দিতে পারি, যেরকম ধরুন কাজল, যেরকম ধরুন ওনার মা তনুজা, কিংবা ধরুন আমাদের মুনমুন সেন, যিনি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা, তার দুই কন্যা রাইমা সেন, রিয়া সেন, এরকম অনেক কিন্তু বলতে গেলে খানদান আছে যারা পর পর জেনারেশনে অভিনেতা এবং অভিনেত্রী প্রডিউস করে চলেছেন আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে অভিনেত্রীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

অভিনেত্রীদের নিয়ে কিন্তু বেশ কিছু অদ্ভুত ঘটনাও আছে। যেমন ধরুন, হলিউডের দিকে যদি তাকাই তাহলে ক্যামেরন ডিয়াজের ডাক নাম হচ্ছে স্কেলেটর। তার কারণ, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত স্কিনি। আবার মেগান ফক্সের কথা বললে একটা অদ্ভুত ভয়ের কথা চলে আসে, সেটা হলো প্লেনে চাপতে এবং প্লেনে চেপে উড়তে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার স্যান্ড্রা বুলক, সেই বাঘা অভিনেত্রী আর কি, তো তার কিন্তু ঘোড়ার প্রতি একটি অ্যালার্জি আছে, তার হর্স অ্যালার্জি বর্তমান। তো রেডিও বাংলানের ডকমায় শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমানের জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম আমি গৌরব। অভিনেত্রীদের নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেইল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

অন্যান্য দিনের যেভাবে আমরা কথা বলি, যেভাবে আড্ডা দিই, ঠিক সেই রকমই আজকের আড্ডাও হবে। এবং এক ঘন্টার এই আড্ডায় মাঝে মাঝে আমরা ভালো ভালো ছবির গানও শুনে নেব। radiobangla.com এ এখন সময় একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেকের, তারপর ফিরছি আর শুনছেন radiobangla.com মন যখন নিরন্তর।

যখনই আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, তখনই বার বার আমাদের সেই ছোটবেলার কথা মনে হয় এবং গরমের ছুটির কথা মনে পড়ে। আর গরমের ছুটিতে বেশ জমিয়ে সত্যজিৎ রায়ের সিনেমা দেখার কথাও মনে পড়ে। এখনো মনে আছে সেই রবিবার হলেই সোনার কেলা দেখার কথা, এখনো মনে আছে গুপি বাঘার সেই সবকটা সিরিজ দেখার কথা। সিরিজ এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে এখন এই কথাটা ভীষণভাবে ইউজ করা হয়। এই যে গুপি বাঘাকে নিয়ে যে ছবিগুলো, সেগুলো এখনো কি পুরনো হয়েছে? নিশ্চয়ই না। ঠিক সত্যজিৎ রায় এবং রবি ঠাকুর দুজনেই কিন্তু বৈশাখ মাসেই জন্মগ্রহণ করেছিলেন। আবার রবি ঠাকুর যেমন নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক সেই রকমই সত্যজিৎ রায় চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন অস্কার। রেডিও বাংলায় .com এ সত্যজিৎ রায় ও রবি ঠাকুর এই দুজন কি করে একে অপরের পরিপূরক বলা যেতে পারে, সেটাই কথা বলবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

সত্যজিৎ রায়ের স্বপ্নই ছিল যে সে সিনেমা নিয়ে কিছু করবে, সিনেমা নিয়ে পড়াশোনা, সিনেমা নিয়ে কাজ, আর তারপরের ভবিষ্যৎটা আমরা সবাই মোটামুটি জানি। এবং সত্যজিৎ রায়ের সিনেমা যেমন ছোটদেরকে ভীষণভাবে টানে, আকর্ষণ করে, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের মানুষের কাছেই সত্যজিৎ রায়ের ছবি প্রাধান্য পেয়েছে সেই সময় দাঁড়িয়ে, আর এখন তো অবশ্যই। এবং তার সাথে সাথে রবি ঠাকুরের বেশ কিছু ছোঁয়া কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমাকে আরও বেশি, আমার মনে হয় যদি বলা যেতে পারে, দেশের বাইরে বিশ্বের কাছে তুলে ধরেছিল। আমাদের রবি ঠাকুরের বেশ কিছু গান বা রবি ঠাকুরের বিভিন্ন গল্প নিয়ে তিনি সিনেমা করেছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই সত্যজিৎ রায় ও রবি ঠাকুরের দুজনের মধ্যে ওই যে একে অপরের পরিপূরক যে কথাটা বললাম, সেটা অবশ্যই আছে।

radiobangla.com এ আজকে রবি ঠাকুর ও সত্যজিৎ নিয়ে কথা বলছি। এই যে রবীন্দ্রনাথ কতটা প্রভাব ফেলেছিল সত্যজিৎ রায়ের মধ্যে, সেটা তার কাজেই প্রকাশ পায়। কিন্তু তার থেকেও একটু যদি ডিপলি আমরা ভাবি সত্যজিৎ রায়ের জীবনী সম্পর্কে, যে টুকু তথ্য আমাদের কাছে এসেছে সেখান থেকে জানা যায় যে সত্যজিৎ রায় খুব মনে, মানে মন থেকে চাইতেন যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হোক, এবং সেই মতো চারবার কিন্তু রবি ঠাকুরের সাথে দেখা হয় সত্যজিৎ রায়ের। এবং শেষবার অর্থাৎ চতুর্থতম বার রবীন্দ্রনাথের সাথে সত্যজিতের দেখা হয় কলকাতার পাইকপাড়ায়। এবং তার আগে অবশ্যই যখন মায়ের সঙ্গে শান্তিনিকেতনে পৌষ মেলায় গেছিলেন, সেখানে কিন্তু দেখা হয় কবিগুরুর সঙ্গে। এবং সেই সময় সত্যজিৎ রায়ের অটোগ্রাফ নেওয়ার যে খাতায়, সেখানে কবিগুরু একটি কবিতা লিখে দেন। সেই কবিতা মোটামুটি আমরা যারা সত্যজিৎ রায়কে নিয়ে পড়াশোনা করি বা ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, তার জীবনী সম্পর্কে বারবার অনুপ্রাণিত হই, তারা এই কবিতার ব্যাপারে নিশ্চয়ই জানে।

বাংলানিউজ.কমে আজকে সত্যজিৎ রায় এবং রবি ঠাকুর এই দুজন মানুষেরই কথা, বিশেষ করে রবি ঠাকুরের প্রভাব কতটা সত্যজিৎ রায়ের জীবনে পড়েছিল সেটা নিয়ে কথা বলছি। এবং এই যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের রবীন্দ্র যে সংস্পর্শ সেটাই কিন্তু সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের কাজ করার জন্য ভীষণভাবে ইন্টারেস্ট জুগিয়েছিল। এবং তার সাথে সাথে আমরা অনেকেই জানি বা জানি না, বিশ্বভারতীর লাইব্রেরি ছিল সত্যজিৎ রায়ের জীবনের রত্ন ভাণ্ডার বলা যেতে পারে। সেখানকার বই থেকে সিনেমা তৈরি করা টেকনিক বা গ্রামার যেটা বলা হয় ব্যাকরণ, সেটাও কিন্তু তিনি অনুধাবন করেছিলেন। রেডিও বাংলানে ডট কমে এরকম অজস্র গল্প আছে যেগুলো থেকে ছোট ছোট কিছু কথা আজকে শেয়ার করলাম, এবং অবশ্যই কালকেও আড্ডাটা জারি থাকবে। এই সেম টপিক নিয়ে, সেম জিনিস নিয়ে আমরা কথা বলবো এবং

আমি কুরুসাওয়াও নই, সত্যজিৎ রায় নই, গদারও নই। আমি ওদের মতো ছবি আঁকতে পারি না, আমার ছবিগুলো শুধুই থিসিস, এমন কথা বলেছিলেন মৃণাল সেন। আজকের এই গান মুসাফিরের আড্ডা অজানা মিস্টার সেন। হ্যাঁ, মৃণাল সেনের জীবনের কিছু এমন অজানা সিনেমাকে কেন্দ্র করে আজকের এই গান মুসাফিরে এক ঘন্টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুই বিদেশি কিংবদন্তির সারিতে সত্যজিৎ রায়কেও রেখে দেওয়াটা হয়তো বা কোনো এক মন খারাপেরও হতে পারে। তো সত্যজিৎ রায় আর মৃণাল সেন পরস্পরের কিন্তু তুমুল বন্ধু ছিলেন, যারা একসঙ্গে বেঁচেছিলেন সিনেমায়। সত্যজিৎ রায় চলে যাওয়ার পরে সকেতে এই একজনই কিন্তু বলেছিলেন, এবার আর কার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, এই দুই বরেণ্য চিত্র পরিচালকের কখনো অসম্ভব দারুণ বন্ধুত্ব প্রমাণ পায়, আবার কখনো একটুখানি মতবিরোধও তৈরি হয়, ঠিক যেমন ঘটেছিল ওই আকাশ কুসুম সিনেমাটাকে কেন্দ্র করে। মৃণাল সেনের আকাশ কুসুমের পরবর্তী অধ্যায়ে খবরের কাগজে 19টি চিঠি, এই সমালোচনায় পত্রবোমার অংশীদার ছিলেন কিন্তু সত্যজিৎ রায়, যদিও পরে এই ব্যাপারটা সম্পূর্ণ মিটে যায়, এমনটাই দাবি করেছিলেন সন্দীপ রায়। তো আমরা আজকে অজানা কিছু দিক নিয়ে আড্ডা দেবো মৃণাল সেনের, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবার ওই আড্ডা নিয়ে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ, অজানা মিস্টার সেন, সঙ্গে থাকুন, ফিরে আসছি এখন।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম। আজকে আড্ডা চলছে মৃণাল সেনকে নিয়ে, মৃণাল সেনের অজানা সিনেমার কিছু দিক সে নিয়ে কিন্তু আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরে। সঙ্গে আছি আমি সৌভিক। তো এবার একটু অন্যদিকে যাই, তার কারণ হচ্ছে যদি আমি এই স্লোগানটা দিই, সেনের চোখে সেন, আপনারা কিছু গেস করছেন না? একটুখানি আরেকটু এগিয়ে যাই, রোম্যান্স কাকে বলে জানো তো? যদি এই রোম্যান্সের ব্যাপার বলি তাহলে কিন্তু আরেকটু পথ এগোনো যায়। সেন রোম্যান্স আর তার সঙ্গে জড়িয়ে কিন্তু বুঝতেই পারছেন আমাদের সেই মহানায়িকার নাম সুচিত্রা সেন, মানে সেই রোম্যান্স। তো আমাদের যৌবনের একমাত্র রোম্যান্টিকতা ছিলেন মিসেস সেন। মোনালিসাকে কখনো দেখিনি, তবে আমাদের মনে হতো মোনালিসা হয়তো সুচিত্রা সেনের মতোই, আর কোনো কৌতূহল খুঁজে পেতাম না তাঁর। যে বয়সে সমস্ত ধূসরতা আর ক্লান্তির একটাই প্রতিষেধক, সুচিত্রা সেনের হাসি। আর এই ছিল সুচিত্রাকে নিয়ে মৃণাল সেনের রোম্যান্টিসিজম, বুঝতেই পারছেন। তো সেন সঙ্গে, মানে সেনের চোখে সেন, বুঝতেই পারছেন, মৃণাল সেনের চোখে সুচিত্রা সেনের কথা বললাম। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি আবারও এরকম অজানা একটা দিকের কথা নিয়ে। শুনতে থাকুন সৌমিকের সঙ্গে আজকের গান মুসাফিরে, অজানা মিস্টার সেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৃণাল সেনের অজানা সিনেমার দিক নিয়ে আমরা চলছি আজকে গান মুসাফির, সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক। তো আজকে আমরা কিন্তু মৃণাল সেন সম্পর্কে অনেক কথাই আমরা জানি, কী কী সিনেমা তিনি করেছেন এবং কীরকমভাবে জনপ্রিয়তার শিখরে তিনি ছিলেন, এবং আজ যে আড্ডাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো কিন্তু অনেকের কাছেই কিন্তু অজানা। তো চলুন আরেকটা অজানা দিকের কথা বলি, সেটা হচ্ছে সিনেমাটার নাম হচ্ছে নীল আকাশের নিচে। মহাদেবী বর্মার লেখা চিনি ফেরিওয়ালার গল্প নিয়ে এই ছবিটা তৈরি হয়। এই সাদা কালো ছবিটি প্রযোজনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, নীল আকাশের নিচে ছবিতে অভিনয় করেন বিখ্যাত তাবড় তাবড় অভিনেতা কালী ব্যানার্জি থেকে মঞ্জু দে, বিকাশ রায়, স্মৃতি বিশ্বাস প্রমুখ। তো সঙ্গীত পরিচালনার দায়িত্বেও কিন্তু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তো নীল আকাশের নিচের ওপরে নিষেধাজ্ঞা টিকেছিল একটানা 3 মাস, অবশ্য তারপরে সে হুকুমনামা উঠে গেল, মানুষের মধ্যে হইচই করে ছড়িয়ে পড়েছিল এই ছবি, দর্শকদের ভালোবাসায় ধন্য হন মৃণাল সেন। তবু তাকে থামিয়ে দিতে চাওয়ার যন্ত্রণা কি ভুলেছিলেন, সে ব্যাপারে অবশ্য নীরব থেকেছেন বরাবর মৃণাল সেন, হয়তো বা অভিমানেই। কখনো কখনো কোনো কোনো সিনেমার এমন সম্মুখীন হতে হয়তো এরকম মুহূর্তে পড়তে হয়, কারণ নীল আকাশের নিচের যে পটভূমি দেখেছিল সেখানে সমাজের উচ্চবিত্ত এবং অগ্রসর শ্রেণীর চোখে পিছিয়ে পড়াদের কোনো জায়গা নেই, কোনো সহমর্মিতা নেই, যদিও তারা একই ছাদের নিচে বাস করে আর সেই ছাদের নাম হচ্ছে নীল আকাশ। তো সামাজিক সম অবস্থানের আদর্শবাদী নেহেরু সরকার মৃণাল সেনের ওই ঔদ্ধত্য মানতে পারেননি, আর মৃণাল সেন মানতে পারেননি ঠুনকো সমাজতন্ত্র, ব্যক্তি বনাম রাষ্ট্রীয় সংঘাতে জিত অবধারিত রাষ্ট্রের, ফলে যন্ত্রণা তো তাকে পেতেই হবে। আর এভাবেই কিন্তু নীল আকাশের নিচের ওপর নিষেধাজ্ঞা টিকেছিল একটানা 3 মাস। তো আমরা আবারও অজানা দিকের কথা জানবো, কিন্তু তার জন্য আবারও একটা গান একটু শুনবো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো মৃণাল সেনকে নিয়ে, অজানা মিস্টার সেন। সঙ্গে

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মৃণাল সেনের অজানা দিক নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরে। আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি শৌভিক। তো আমরা যে ব্যাপারগুলো জানি না মৃণাল সেন সম্পর্কে, সেগুলি নিয়ে চলছে আজকে আমাদের একটু আড্ডা। আবার অনেকেই কিন্তু জানেন, যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই স্পেশাল শো মৃণাল সেনকে নিয়ে। তো 1966 সালে তৈরি হলো ওড়িয়া ছবি মাটিরা মানিসা। ওড়িশার সংবাদ মাধ্যমের ভাষায় এই ছবিটা ওড়িশার প্রথম নিউ ওয়েভ সিনেমা। তো মূল কাহিনীটি লিখেছিলেন কালিনিন্দী চরণ পানিগ্রাহী। কালিন্দী চরণ ওড়িশার বহুমুখী প্রতিভা এবং কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, সমালোচনা এবং উপন্যাস প্রতিটি ধারায় তিনি সমালোচনা ছিলেন। আর তারই প্রথম উপন্যাস মাটিরা মনীষা প্রকাশিত হয় 1931 সালে। ওড়িয়া ভাষায় প্রথম আধুনিক ক্লাসিকের মর্যাদা পায় এই উপন্যাসটি। আর এই উপন্যাসেরই চিত্ররূপ দিতে এগিয়ে আসেন মৃণাল সেন। আর এই ছবির প্রযোজনায় ছিলেন বাবুলাল দেশি। তো এই ছবিকে কেন্দ্র করে এই এই এমন একটা ছবি, এই এক ছবিতে গান্ধীবাদী থেকে মাস্কিও ভাবধারা, আদর্শের এক বৃহৎ পরিসর অতীব সূক্ষ্ম বিশ্লেষণে কিন্তু নিপুণভাবে তুলে ধরেছিলেন একমাত্র এই বরেণ্য পরিচালক মৃণাল সেন। এবং আরও কিছু কথা আছে বলবো, কিন্তু তার জন্য আবার একটু গান শুনে ফেলি। হ্যাঁ, শুনে আবারও আমরা ফিরবো মৃণাল সেনের অজানা কিছু কথা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো অজানা মিস্টার সেন।

0: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক।

নি সব বিভাগ, যত কেরদানি শয়তানি সব বিভাগ, কিচিং ভাগ তবে থাক। ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, দেখেছো ঘুঘুটি তাই এত।

গান মুসাফিরে চলছে মৃণাল সেনকে নিয়ে, অজানা মৃণাল। আর এমন কিছু কিছু সিনেমা আছে যে কথাগুলো হয়তো মৃণাল সেন সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এমন কিছু কথা যেগুলো থেকে যায় অন্তরালে, সেগুলো নিয়ে চলছে আজকের এই স্পেশাল আড্ডা মৃণাল সেনকে নিয়ে। তো জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ওড়িয়া ছবির পুরস্কার পায় মাটিরা মনীষা। মুন্সী প্রেমচাঁদ লিখেছিলেন কাফান গল্পটি, আর সেই গল্পের চিত্ররূপ দিয়েছিলেন মৃণাল সেন। তার এবং একমাত্র তেলুগু ছবি এটি, নাম হচ্ছে ওকাউরি কথা। তো ওকাউরি কথা সেরা তেলুগু ছবি হিসেবে জাতীয় পুরস্কারে ধন্য। তাকে বরণ করে নেয় চতুর্থ হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এর বাইরে আরও অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এই ছবি বিশেষ সম্মান লাভ করেছিল। তো আমরা মৃণাল সেনের অনেক সেরা ছবি যেগুলো আমরা জানি সেগুলো আমরা তো অনেকেই জানতাম, কিন্তু আজকের এই যে ব্যাপারগুলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কিন্তু অনেকেই আমরা জানতাম না, তাই কি? আমার মনে হয় বেশ কিছুটা তাই। তো আজকে কিন্তু দেখতে দেখতে সময় একদম শেষ। তো এইটুকু সময়ের মধ্যে তো মৃণাল সেনের মতো একজন এত বড় মাপের চিত্র পরিচালককে ধরা সম্ভব নয়। তার কথাও আমাদের সত্যি শেষ হবার নয়, আরও আরও অনেক কথা আছে, আবার কোনো একটা সময়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো আজকের এই মৃণাল সেনের টুকরো কথা আমাকে কিন্তু জানাবেন একটা হোয়াটসঅ্যাপে 9198365944666। আর যেমন আপনারা ইমেল করছেন, করবেন অবশ্যই gm@radiobanglanet.com পাঠিয়ে দেবেন আমাকে। ভালো থাকবেন আর এভাবেই radiobanglanet.com শুনতে থাকবেন।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ,

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন।

ঢাকা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ, উইন্ডো সিট ইটস লাইক হেভেন। কেন বলুন তো, আপনার মনের অনেক জটিলতা কেটে যায়। মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও একটা ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকলে সেটা আমাকে শেয়ার করুন। সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +7475039657712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Saudara, hei, calau bora. Gin sherry, champagne, rum.
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এইভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে, আপনারও ঠিক কী কী কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +447503965712। আপাতত সময় বলছে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.কম। মন যখন নিরুদ্দেশ।

ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রং ধনু খুঁজতে, ভালো লাগে আরো কত কি। আর সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা থাকব আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্নে। আমরা অবশ্যই আমাদের ভালো লাগার গল্প শেয়ার করব, কারণ এই যে আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা উপাদান, তার মধ্যে এক একজনের হয়তো এক একবারের ভালো লাগার গল্প শেয়ার করব, কারণ এই যে আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা উপাদান, তার মধ্যে

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ, আর তার মধ্যেই নিজের মনের মাধুরী মিশিয়ে সুদূর কল্পনা দিয়ে তৈরি করা নানা রকমের ছবি, তার মধ্যেও অদ্ভুত ভালো লাগা। কিংবা রাতের আকাশ, ছকছকে পরিষ্কার আকাশ, আর তার মধ্যে হাজার হাজার তারা, আর সেই তারাদের ভিড়ে একটা তারাকে খুঁজে বার করা, তার মধ্যেও কিন্তু রয়েছে দারুণ ভালো লাগা। আর সেই সব ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভালো লাগার কথা বলছি, সেখানে এই যে আমাদের মাথার উপরে এত বড় আকাশ, সেই আকাশ বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সেজে ওঠে, আর তার এই যে ভিন্ন ভিন্ন রূপ, তার মধ্যেও রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য, আর তার মধ্যে কিন্তু আলাদা রকমের ভালো লাগা। কারো হয়তো ভালো লাগে মেঘলা আকাশ, আবার কারো বা একদম ঝকঝকে নীল আকাশ, আবার কারো সেই রাতের তারাদের ভিড়ে খুঁজে বার করার সেই যে আনন্দ, সেইরকম একটা আকাশ। আর সেই জন্যই ছুটে চলে যাওয়া এমন কোনো জায়গায় যেখানে গিয়ে ক্যাম্পিং করা, আর সারা রাত ধরে সেই তারাদের একেবারে যাকে বলে আকাশের নিচে শুয়ে থেকে তাদের দেখা, তার মধ্যেও সেই ভালো লাগাই কিন্তু কাজ করে। এই ভালো লাগার গল্প আমাদের জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি মন ভালো করা কিছু গান, তারপর আবার ফিরব আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

যখন মনটা ভীষণ একলা লাগে, তখন সেই মনকে ভালো করতে যদি নিজের সেই প্রিয় কবির কবিতার বইটা, যেটা অনেক দিন পড়া হয়নি, সেটা বুকশেল্ফ থেকে তুলে নিয়ে যদি দুপাতা পড়া যায়, যদি কয়েক লাইন কবিতা উচ্চারণ করা যায়, ভালো লাগে। আবার অনেক দিন শোনা হয়নি যে প্রিয় গানটা, সেটা যদি শোনা যায় তাহলেও কিন্তু ভালো লাগে। সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন radiobanglanet.com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ভালো লাগার কথা বলছি। এই যে আমাদের কখনো কখনো রোজকার যে আমাদের জীবনযাত্রা, আমাদের এই যে দৈনন্দিন একটা ব্যস্ততা, তার মধ্যে চলতে চলতে আমরা যখন হাঁপিয়ে উঠি, আমাদের মনে হয় একটু যদি আমাদের ভালো লাগার কিছু আমরা খুঁজে পাই, তখন যদি এইরকম নিজের পছন্দের কোনো গান, পছন্দের কবির কোনো কবিতা যদি আমরা শুনি, আমাদের সত্যি কিন্তু ভালো লাগে। আমাদের আরো অনেক কিছু ভালো লাগে, সেই সব কথাও আমরা বলবো। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

সামনে নীল সমুদ্র, আর সেই সমুদ্র সৈকতে বসে আপনি একটা একটা করে ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে আপনাকে। মনে হচ্ছে যেন এই মুহূর্তটা এখানেই থেমে যাক, এতটাই ভালো লাগছে। আর সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা ভালো লাগার কথা বলছি, এই ভালো লাগাটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো সমুদ্র ভালোবাসেন, আবার কাউকে হয়তো আকর্ষণ করে পাহাড়। আর সেই জন্যই তো সেই ভালো লাগার খোঁজে ছুটে যাচ্ছেন সবাই তার নিজের নিজের ভালো লাগার জায়গায়। কেউ হয়তো পাহাড়ে চলে যাচ্ছেন, দিনের পর দিন ট্রেকিং করছেন, আবার কেউ হয়তো সমুদ্র সৈকতে নিজের সেই ভালো লাগার মুহূর্তগুলো কাটাচ্ছেন। যেভাবেই হোক, নিজের এই যে ভালো লাগাগুলোকে খুঁজে বার করা, আর সেই ভালো লাগার মুহূর্তের সঙ্গে কিছুক্ষণ যাপন করা, সব মিলিয়ে কিন্তু ভালো থাকা। এই ভালো লাগার গল্প নিয়ে আমরা আমাদের আজকের এই আড্ডাটা জারি রাখবো, তবে এখন শুনবো পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো লাগার গল্প নিয়ে। সবার নিজস্ব নিজস্ব কিছু ভালো লাগা আছে। কারো হয়তো ভালো লাগে বন্ধুদের সঙ্গে হই হই করে কিছুটা সময় কাটাতে, আবার কারো হয়তো ভালো লাগে কিছুটা সময় একলা থাকতে, নিজের সঙ্গে সময় কাটাতে। এই যে এক একজনের এক এক রকম ভালো লাগা, আর সেই ভালো লাগার মুহূর্তগুলোকে ভালো করে যাপন করা, এটা কিন্তু আমাদের সবারই দৈনন্দিন জীবনে একটু দরকার। আর তাহলেই বোধহয় আমরা ভালো থাকব, আর আমাদের পাশের মানুষজনও ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। এই কথা বলেই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়জন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

অভিনেত্রী, কথাটা বললেই মনে হয় যে গ্ল্যামার কুইন, যার চারপাশে সারা দুনিয়া, একদম পদানত বলা যায়। কিন্তু শুধুমাত্র তাই কিন্তু নয়, একটা অভিনেত্রীর জীবনে লুকিয়ে থাকে এরকম অনেক কিছু যেগুলোর খোঁজ আমরা হয়তো সবসময় পেয়েই উঠি না।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

একজন অভিনেত্রীর জীবনে যে কত ধরনের স্ট্রাগল থাকে তা হয়তো গুণে শেষ করা যাবে না, কিন্তু অভিনেত্রী হওয়ার পথটা সেটা অতটা ইজি কিন্তু সবার জন্য নয়। আবার অনেকের ক্ষেত্রে ব্যাপারটা জাস্ট অন্যরকম, মানে তারা অভিনেত্রী হতে চাননি, তারা চেয়েছিলেন অন্য কিছু হতে। যেমন ধরুন, একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, তিনি হতে চেয়েছিলেন ডক্টর, কিন্তু তার পিতার আকস্মিক মৃত্যুতে তাকে নিয়ে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি নজরে পড়ে যান গুরুদত্তের, তারপর তিনি চলে আসেন তৎকালীন বোম্বেতে এবং তিনি পরবর্তীকালে বলিউড হিন্দি সিনেমার সুপারস্টার হন। তিনি ওয়াহিদা রহমান, আজকে ওনার জন্মদিন। তো রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব জানাই ওনাকে একরাশ শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে অভিনেত্রীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ব্যাক টু ব্যাক গানের রেফারেন্স, রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। অভিনেত্রীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো শুটিংয়ের সময় কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে বিভিন্ন অভিনেত্রীর জীবনে। তার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছিল, বেশ মজার ঘটনাটা, সেটা হচ্ছে অনুষ্কা শর্মা। তখন একটি ফিল্মের শুটিং চলছে এবং অনুষ্কা শর্মাকে একটি পাহাড়ের ওপর, মানে বরফে ঢাকা পাহাড়ের ওপর, তাকে শুধুমাত্র শাড়ি পরে ডান্স করতে হবে, একটি পাতলা শিফন শাড়ি পরে। এবং তিনি কিছুদিন আগেই বলছিলেন যে ডান্সের সময় তিনি কি করে ম্যানেজ করেছিলেন জানেন না, কিন্তু জাস্ট টেকটা হয়ে যাওয়ার পরে তিনি নাকি 15 মিনিট ঠক ঠক করে কেঁপেছিলেন কম্বল গায়ে জড়িয়ে। ভাবুন তো, রেডিও বাংলানে ডট কমে অভিনেত্রীদের নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আজকে আপনার জন্য ওয়েট করছে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অনেক সময় দেখা যায় যে কোনো অভিনেত্রী আচমকাই ফিল্ম লাইনে চলে এসেছেন, অর্থাৎ তার এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার কোনো সুযোগ কিংবা পরিকল্পনাই ছিল না, কিন্তু হঠাৎ করে চলে এসেছেন। এর বিপরীতেও কিন্তু ঘটনা ঘটে, অর্থাৎ রীতিমতন প্ল্যান করে ফিল্মে আসেন, এরকম অভিনেত্রীর সংখ্যাও খুব একটা কম নয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিনেত্রীরা অ্যাকচুয়ালি বংশ পরম্পরায় অভিনেত্রী, যেমন ধরুন আমি অনেক এক্সাম্পল দিতে পারি, যেরকম ধরুন কাজল, যেরকম ধরুন ওনার মা তনুজা, কিংবা ধরুন আমাদের মুনমুন সেন, যিনি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা, তার দুই কন্যা রাইমা সেন, রিয়া সেন, এরকম অনেক কিন্তু বলতে গেলে খানদান আছে যারা পর পর জেনারেশনে অভিনেতা এবং অভিনেত্রী প্রডিউস করে চলেছেন আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে অভিনেত্রীদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
2: এই পোড়া শহরের ধুলোবালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

বিভিন্ন অভিনেত্রীদের নিয়ে কিন্তু বেশ কিছু অদ্ভুত ঘটনাও আছে। যেমন ধরুন, হলিউডের দিকে যদি তাকাই তাহলে ক্যামেরন ডিয়াজের ডাক নাম হচ্ছে স্কেলেটর। তার কারণ, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত স্কিনি। আবার মেগান ফক্সের কথা বললে একটা অদ্ভুত ভয়ের কথা চলে আসে, সেটা হলো প্লেনে চাপতে এবং প্লেনে চেপে উঠতে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার স্যান্ড্রা বুলক, সেই বাঘা অভিনেত্রী আর কি, তো তার কিন্তু ঘোড়ার প্রতি একটি অ্যালার্জি আছে, তার হর্স অ্যালার্জি বর্তমান। তো রেডিও বাংলানের ডটমে শুনছেন ইচ্ছে দানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমানের জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম আমি গৌরব। অভিনেত্রীদের নিয়ে বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেইল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangali.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই অন্যান্য দিনের যেভাবে আমরা কথা বলি, যেভাবে আড্ডা দিই, ঠিক সেই রকমই আজকের আড্ডাও হবে। এবং এক ঘন্টার এই আড্ডায় মাঝে মাঝে আমরা ভালো ভালো ছবির গানও শুনে নেব। radiobangladesh.com এ এখন সময় একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেকের, তারপর ফিরছি আর শুনছেন radiobangladesh.com মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে,
0: বাংলার গান বাঙালির প্রাণ।

যখনই আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি তখনই বার বার আমাদের সেই ছোটবেলার কথা মনে হয় এবং গরমের ছুটির কথা মনে পড়ে। আর গরমের ছুটিতে বেশ জমিয়ে সত্যজিৎ রায়ের সিনেমা দেখার কথাও মনে পড়ে। এখনো মনে আছে সেই রবিবার হলেই সোনার কেলা দেখার কথা, এখনো মনে আছে গুপি বাঘার সেই সবকটা সিরিজ দেখার কথা। সিরিজ এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে এখন এই কথাটা ভীষণভাবে ইউজ করা হয়। এই যে গুপি বাঘাকে নিয়ে যে ছবিগুলো সেগুলো এখনো কি পুরনো হয়েছে? নিশ্চয়ই না। ঠিক সত্যজিৎ রায় এবং রবি ঠাকুর দুজনেই কিন্তু বৈশাখ মাসেই জন্মগ্রহণ করেছিলেন। আবার রবি ঠাকুর যেমন নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক সেই রকমই সত্যজিৎ রায় চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন অস্কার। radiobanglanet.com এ সত্যজিৎ রায় ও রবি ঠাকুর এই দুজন কি করে একে অপরের পরিপূরক বলা যেতে পারে সেটাই কথা বলবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

সত্যজিৎ রায়ের স্বপ্নই ছিল যে সে সিনেমা নিয়ে কিছু করবে, সিনেমা নিয়ে পড়াশোনা, সিনেমা নিয়ে কাজ, আর তার পরের ভবিষ্যৎটা আমরা সবাই মোটামুটি জানি। এবং সত্যজিৎ রায়ের সিনেমা যেমন ছোটদেরকে ভীষণভাবে টানে, আকর্ষণ করে, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের মানুষের কাছেই সত্যজিৎ রায়ের ছবি প্রাধান্য পেয়েছে সেই সময় দাঁড়িয়ে, আর এখন তো অবশ্যই। এবং তার সাথে সাথে রবি ঠাকুরের বেশ কিছু ছোঁয়া কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমাকে আরও বেশি, আমার মনে হয় যদি বলা যেতে পারে, দেশের বাইরে বিশ্বের কাছে তুলে ধরেছিল। আমাদের রবি ঠাকুরের বেশ কিছু গান বা রবি ঠাকুরের বিভিন্ন গল্প নিয়ে তিনি সিনেমা করেছেন, তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই সত্যজিৎ রায় ও রবি ঠাকুরের দুজনের মধ্যে ওই যে একে অপরে পরিপূরক যে কথাটা বললাম, সেটা অবশ্যই আছে।

বাংলানিউজ.কম এ আজকে রবি ঠাকুর ও সত্যজিৎ নিয়ে কথা বলছি। এই যে রবীন্দ্রনাথ কতটা প্রভাব ফেলেছিল সত্যজিৎ রায়ের মধ্যে, সেটা তার কাজেই প্রকাশ পায়। কিন্তু তার থেকেও একটু যদি ডিপলি আমরা ভাবি সত্যজিৎ রায়ের জীবনী সম্পর্কে, যে টুকু তথ্য আমাদের কাছে এসেছে সেখান থেকে জানা যায় যে সত্যজিৎ রায় খুব মনে মানে মন থেকে চাইতেন যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হোক, এবং সেই মতো চারবার কিন্তু রবি ঠাকুরের সাথে দেখা হয় সত্যজিৎ রায়ের। এবং শেষবার অর্থাৎ চতুর্থতম বার রবীন্দ্রনাথের সাথে সত্যজিতের দেখা হয় কলকাতার পাইকপাড়ায়। এবং তার আগে অবশ্যই যখন মায়ের সঙ্গে শান্তিনিকেতনে পৌষ মেলায় গেছিলেন, সেখানে কিন্তু দেখা হয় কবিগুরুর সঙ্গে। এবং সেই সময় সত্যজিৎ রায়ের অটোগ্রাফ নেওয়ার যে খাতায়, সেখানে কবিগুরু একটি কবিতা লিখে দেন। সেই কবিতা মোটামুটি আমরা যারা সত্যজিৎ রায়কে নিয়ে পড়াশোনা করি বা ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, তার জীবনী সম্পর্কে বারবার অনুপ্রাণিত হই, তারাই কবিতার ব্যাপারে নিশ্চয়ই জানে।

বাংলানেই.কম এ আজকে সত্যজিৎ রায় এবং রবি ঠাকুর এই দুজন মানুষেরই কথা, বিশেষ করে রবি ঠাকুরের প্রভাব কতটা সত্যজিৎ রায়ের জীবনে পড়েছিল সেটা নিয়ে কথা বলছি। এবং এই যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের সংস্পর্শ, সেটাই কিন্তু সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের কাজ করার জন্য ভীষণভাবে ইন্টারেস্ট জুগিয়েছিল। এবং তার সাথে সাথে আমরা অনেকেই জানি বা জানি না, বিশ্বভারতী লাইব্রেরি ছিল সত্যজিৎ রায়ের জীবনের রত্ন ভাণ্ডার বলা যেতে পারে। সেখানকার বই থেকে সিনেমা তৈরি করার টেকনিক বা গ্রামার, যেটা বলা হয় ব্যাকরণ, সেটাও কিন্তু তিনি অনুধাবন করেছিলেন। রেডিও বাংলানে .কম এ এরকম অজস্র গল্প আছে যেগুলো থেকে ছোট ছোট কিছু কথা আজকে শেয়ার করলাম, এবং অবশ্যই কালকেও আড্ডাটা জারি থাকবে। এই সেম টপিক নিয়ে, সেম জিনিস নিয়ে আমরা কথা বলবো এবং

আমি কুরুসাওয়াও নই, সত্যজিৎ রায় নই, গদারও নই। আমি ওদের মতো ছবি আঁকতে পারি না। আমার ছবিগুলো শুধুই থিসিস, এমন কথা বলেছিলেন মৃণাল সেন। আজকের এই গান মুসাফিরের আড্ডা অজানা মিস্টার সেন। হ্যাঁ, মৃণাল সেনের জীবনের কিছু এমন অজানা সিনেমাকে কেন্দ্র করে আজকের এই গান মুসাফিরে এক ঘন্টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুই বিদেশি কিংবদন্তির সারিতে সত্যজিৎ রায়কেও রেখে দেওয়াটা হয়তো বা কোনো এক মন খারাপেরও হতে পারে। তো সত্যজিৎ রায় আর মৃণাল সেন পরস্পরের কিন্তু তুমুল বন্ধু ছিলেন, যারা একসঙ্গে বেঁচেছিলেন সিনেমায়। সত্যজিৎ রায় চলে যাওয়ার পরে সকেতে এই একজনই কিন্তু বলেছিলেন, এবার আর কার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, এই দুই বরেণ্য চিত্র পরিচালকের কখনো অসম্ভব দারুণ বন্ধুত্ব প্রমাণ পায়, আবার কখনো একটুখানি মতবিরোধও তৈরি হয়, ঠিক যেমন ঘটেছিল ওই আকাশ কুসুম সিনেমাটাকে কেন্দ্র করে। মৃণাল সেনের আকাশ কুসুমের পরবর্তী অধ্যায়ে খবরের কাগজে 19টি চিঠি, এই সমালোচনায় পত্রবোমার অংশীদার ছিলেন কিন্তু সত্যজিৎ রায়। যদিও পরে এই ব্যাপারটা সম্পূর্ণ মিটে যায়, এমনটাই দাবি করেছিলেন সন্দীপ রায়। তো আমরা আজকে অজানা কিছু দিক নিয়ে আড্ডা দেবো মৃণাল সেনের, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবার ওই আড্ডা নিয়ে। শুনতে থাকুন সবাইকে শুনে আজকের এই স্পেশাল শো, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ অজানা মিস্টার সেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: সেখানে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো।

0: গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম। আজকে আড্ডা চলছে মৃণাল সেনকে নিয়ে, মৃণাল সেনের অজানা সিনেমার কিছু দিক সেই নিয়ে কিন্তু আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেটওয়ার্ক কমে গান মুসাফিরে। সঙ্গে আছি আমি সৌভিক। তো এবার একটু অন্যদিকে যাই, তার কারণ হচ্ছে যদি আমি এই স্লোগানটা দিই, সেনের চোখে সেন, আপনারা কিছু গেস করছেন না? একটুখানি আরেকটু এগিয়ে যাই, রোম্যান্স কাকে বলে জানো তো? যদি এই রোম্যান্সের ব্যাপার বলি তাহলে কিন্তু আরেকটু পথ এগোনো যায়। সেন, রোম্যান্স আর তার সঙ্গে জড়িয়ে কিন্তু বুঝতেই পারছেন আমাদের সেই মহানায়িকার নাম সুচিত্রা সেন, মানে সেই রোম্যান্স। তো আমাদের যৌবনের একমাত্র রোম্যান্টিকতা ছিলেন মিসেস সেন। মোনালিসাকে কখনো দেখিনি, তবে আমাদের মনে হতো মোনালিসা হয়তো সুচিত্রা সেনের মতোই, আর কোনো কৌতূহল খুঁজে পেতাম না তাঁর। যে বয়সে সমস্ত ধূসরতা আর ক্লান্তির একটাই প্রতিষেধক, সুচিত্রা সেনের হাসি। আর এই ছিল সুচিত্রাকে নিয়ে মৃণাল সেনের রোম্যান্টিসিজম, বুঝতেই পারছেন। তো সেন সঙ্গে, মানে সেনের চোখে সেন, বুঝতেই পারছেন, মৃণাল সেনের চোখে সুচিত্রা সেনের কথা বললাম। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি আবারও এরকম অজানা একটা দিকের কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের গান মুসাফিরে, অজানা মিস্টার সেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৃণাল সেনের অজানা সিনেমার দিক নিয়ে আমরা চলছি আজকে গান মুসাফিরি। আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি সৌভিক। তো আজকে আমরা কিন্তু মৃণাল সেন সম্পর্কে অনেক কথাই আমরা জানি, কি কি সিনেমা তিনি করেছেন এবং কীরকমভাবে জনপ্রিয়তার শিখরে তিনি ছিলেন, এবং আজ যে আড্ডাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো কিন্তু অনেকের কাছেই কিন্তু অজানা। তো চলুন আরেকটা অজানা দিকের কথা বলি, সেটা হচ্ছে সিনেমাটার নাম হচ্ছে নীল আকাশের নিচে। মহাদেবী বর্মার লেখা চিনি ফেরিওয়ালার গল্প নিয়ে এই ছবিটা তৈরি হয়। এই সাদা কালো ছবিটি প্রযোজনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, নীল আকাশের নিচে ছবিতে অভিনয় করেন বিখ্যাত তাবড় তাবড় অভিনেতা কালী ব্যানার্জি থেকে মঞ্জু দে, বিকাশ রায়, স্মৃতি বিশ্বাস প্রমুখ। তো সঙ্গীত পরিচালনার দায়িত্বেও কিন্তু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তো নীল আকাশের নিচের ওপরে নিষেধাজ্ঞা টিকেছিল একটানা 3 মাস। অবশ্য তারপরে সে হুকুমনামা উঠে গেল, মানুষের মধ্যে হইচই করে ছড়িয়ে পড়েছিল এই ছবি, দর্শকদের ভালোবাসায় ধন্য হন মৃণাল সেন। তবু তাকে থামিয়ে দিতে চাওয়ার যন্ত্রণা কি ভুলেছিলেন, সে ব্যাপারে অবশ্য নীরব থেকেছেন বরাবর মৃণাল সেন, হয়তোবা অভিমানেই। কখনো কখনো কোনো কোনো সিনেমার এমন সম্মুখীন হতে হয়তো এরকম মুহূর্তে পড়তে হয়, কারণ নীল আকাশের নিচের যে পটভূমি দেখেছিল সেখানে সমাজের উচ্চবিত্ত এবং অগ্রসর শ্রেণীর চোখে পিছিয়ে পড়াদের কোনো জায়গা নেই, কোনো সহমর্মিতা নেই, যদিও তারা একই ছাদের নিচে বাস করে আর সেই ছাদের নাম হচ্ছে নীল আকাশ। তো সামাজিক সম অবস্থানের আদর্শবাদী নেহেরু সরকার মৃণাল সেনের ওই ঔদ্ধত্য মানতে পারেননি, আর মৃণাল সেন মানতে পারেননি ঠুনকো সমাজতন্ত্র, ব্যক্তি বনাম রাষ্ট্রীয় সংঘাতে জিত অবধারিত রাষ্ট্রের, ফলে যন্ত্রণা তো তাকে পেতেই হবে। আর এভাবেই কিন্তু নীল আকাশের নিচের ওপর নিষেধাজ্ঞা টিকেছিল একটানা 3 মাস। তো আমরা আবারও অজানা দিকের কথা জানবো, কিন্তু তার জন্য আবারও একটা গান একটু শুনবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো মৃণাল সেনকে নিয়ে, অজানা মিস্টার সেন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মৃণাল সেনের অজানা দিক নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরে। আর সঙ্গে আছি এই মুহূর্তে আমি শৌভিক। তো আমরা যে ব্যাপারগুলো জানি না মৃণাল সেন সম্পর্কে, সেগুলি নিয়ে চলছে আজকের আমাদের একটু আড্ডা। আবার অনেকেই কিন্তু জানেন, যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই স্পেশাল শো মৃণাল সেনকে নিয়ে। তো 1966 সালে তৈরি হলো ওড়িয়া ছবি মাটিরা মানিসা। ওড়িশার সংবাদ মাধ্যমের ভাষায় এই ছবিটা ওড়িশার প্রথম নিউ ওয়েভ সিনেমা। তো মূল কাহিনীটি লিখেছিলেন কালিনিন্দী চরণ পানিগ্রাহী। কালিন্দী চরণ ওড়িশার বহুমুখী প্রতিভা এবং কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, সমালোচনা এবং উপন্যাস প্রতিটি ধারায় তিনি সমালোচনা ছিলেন। আর তারই প্রথম উপন্যাস মাটিরা মনীষা প্রকাশিত হয় 1931 সালে। ওড়িয়া ভাষায় প্রথম আধুনিক ক্লাসিকের মর্যাদা পায় এই উপন্যাসটি। আর এই উপন্যাসেরই চিত্ররূপ দিতে এগিয়ে আসেন মৃণাল সেন। আর এই ছবির প্রযোজনায় ছিলেন বাবুলাল দেশি। তো এই ছবিকে কেন্দ্র করে এই এই এমন একটা ছবি, এই এক ছবিতে গান্ধীবাদী থেকে মাস্কিও ভাবধারা, আদর্শের এক বৃহৎ পরিসর অতীব সূক্ষ্ম বিশ্লেষণে কিন্তু নিপুণভাবে তুলে ধরেছিলেন একমাত্র এই বরেণ্য পরিচালক মৃণাল সেন। এবং আরও কিছু কথা আছে বলবো, কিন্তু তার জন্য আবার একটু গান শুনে ফেলি। হ্যাঁ, শুনে আবারও আমরা ফিরবো মৃণাল সেনের অজানা কিছু কথা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল শো অজানা মিস্টার সেন।

0: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ,
1: ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, তবে থাক।

সবই ফাঁক, যত কেরানি শয়তানি সবই ফাঁক, চিচিং ফাঁক তবে থাক। ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই, শুধু দেখেছো ঘুঘুটি তাই এত ভুট।

0: இருக்கட்டும்.
1: গান মুসাফিরে চলছে মৃণাল সেনকে নিয়ে অজানা মৃণাল। আর এমন কিছু কিছু সিনেমা আছে যে কথাগুলো হয়তো মৃণাল সেন সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এমন কিছু কথা যেগুলো থেকে যায় অন্তরালে, সেগুলো নিয়ে চলছে আজকের এই স্পেশাল আড্ডা মৃণাল সেনকে নিয়ে। তো জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ওড়িয়া ছবির পুরস্কার পায় মাটিরা মনীষা। মুন্সী প্রেমচাঁদ লিখেছিলেন কাফান গল্পটি, আর সেই গল্পের চিত্ররূপ দিয়েছিলেন মৃণাল সেন। তার এবং একমাত্র তেলুগু ছবি এটি, নাম হচ্ছে ওকাউরি কথা। তো ওকাউরি কথা সেরা তেলুগু ছবি হিসেবে জাতীয় পুরস্কারে ধন্য। তাকে বরণ করে নেয় চতুর্থ হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এর বাইরে আরও অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এই ছবি বিশেষ সম্মান লাভ করেছিল। তো আমরা মৃণাল সেনের অনেক সেরা ছবি যেগুলো আমরা জানি সেগুলো আমরা তো অনেকেই জানতাম, কিন্তু আজকের এই যে ব্যাপারগুলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কিন্তু অনেকেই আমরা জানতাম না, তাই কি? আমার মনে হয় বেশ কিছুটা তাই। তো আজকে কিন্তু দেখতে দেখতে সময় একদম শেষ। তো এইটুকু সময়ের মধ্যে তো মৃণাল সেনের মতো একজন এত বড় মাপের চিত্র পরিচালককে ধরা সম্ভব নয়। তার কথাও আমাদের সত্যি শেষ হবার নয়, আরও আরও অনেক কথা আছে, আবার কোনো একটা সময়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো আজকের এই মৃণাল সেনের টুকরো কথা আমাকে কিন্তু জানাবেন একটা হোয়াটসঅ্যাপে 9198365944666। আর যেমন আপনারা ইমেল করছেন, করবেন অবশ্যই gm@radiobanglanet.com পাঠিয়ে দেবেন আমাকে। ভালো থাকবেন আর এভাবেই radiobanglanet.com শুনতে থাকবেন।

আমাদের সকলেরই একটা কমফোর্ট জোন আছে, জানলার ধার কিংবা উইন্ডো সিট আমার সব থেকে প্রিয় একটা জায়গা, যেখানে বসলে আমি নিজের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারি এবং আমার ভালোবাসাটা ভাগ করে নিতে পারি। আমি জানি আপনার জীবনেও এমন স্পেশাল কোনো উইন্ডো সিট বা স্পেশাল কোনো গল্প ডেফিনেটলি আছে, থাকলে চটপট আমার সাথে শেয়ার করুন +747503965712। আপাতত তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglane.com এ। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আমি যখন দূরপাল্লায় কোথাও কাজে যাই, ট্রেনে অনেকটা সময় থাকতে হয়, কানে পছন্দের গান চালিয়ে কিংবা পছন্দের অডিও স্টোরি চালিয়ে সারাটা রাস্তা সেই দৃশ্যটা উপভোগ করতে করতে যেতে পারি, সেটা আমার কাছে খুব স্পেশাল একটা বিষয়। আরও এমন উইন্ডো সিট নিয়ে প্রচুর গপ্প আছে, সেটা শেয়ার করবো আপনার সঙ্গে। তার আগে একটা মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ, উইন্ডো সিট ইটস লাইক হেভেন। কেন বলুন তো? আপনার মনের অনেক জটিলতা কেটে যায়, মানে জানলার পাশ থেকে আপনি যখন কোথাও একটা ট্রাভেল করছেন এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মনের জটিলতাগুলো অনেকটা কেটে যায়, অনেকটা হালকা লাগে, নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। আমার তো এমনটা করে। আপনার কি করে জানলার পাশে বসতে, বা আপনার ফেভারিট কোনো উইন্ডো সিট থাকলে সেটা আমাকে শেয়ার করুন। সেটা নিয়ে যদি কোনো গপ্প থাকে সেটাও শেয়ার করুন +447503965712। পরের গানগুলো সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ছিলেন রাম। খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল।
1: কি
0: সর্ষে ফুল?

0: Salam ora Jin Sherry Champagne Rum.
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমরা হয়তো ভালোবাসার ভালো লাগার অনেক জিনিসই আমাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু উইন্ডো সিট নইব নইব চ। আমি অন্তত উইন্ডো সিটটা পেলে কখনোই শেয়ার করি না। হ্যাঁ, যদি কেউ আবদার করে বলে একটু জানলার ধারে বসতে দিই না প্লিজ, তখন দিই, মানে এতটাও এ নই। উইন্ডো সিটটা কিন্তু আমার চরম ফেভারিট। আপনার যদি এমন কোনো গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +447503965712। আপাতত কয়েকটা গান, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, জানলা কিন্তু অনেক গল্প বহন করে। আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার জানলা দিয়ে হালকা রোদ এসে আমার মুখে পড়ে এবং সেই রোদটা আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানলার পাশে থাকা রেডিওটা অন করি, সকালটা এইভাবেই শুরু হয়। জানলার সঙ্গে আমার অনেকগুলো কানেকশন আছে, আপনারও ঠিক কী কী কানেকশন আছে চটপট সেগুলো আমার সাথে শেয়ার করে ফেলুন +447503965712। আপাতত সময় বলছে এখানেই শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রং ধনু খুঁজতে, ভালো লাগে আরো কত কি। আর সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা থাকব আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্নে। আমরা অবশ্যই আমাদের ভালো লাগার গল্প শেয়ার করব, কারণ এই যে আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা উপাদান, তার মধ্যে এক একজনের হয়তো এক একটা জিনিস ভালো লাগে। আর সেই সব ভালো লাগার যে মুহূর্ত আর সেই সব ভালো লাগার উপাদান সব কিছু নিয়েই কিন্তু আমাদের ভালো থাকা, সেই ভালো থাকার গল্প নিয়ে থাকবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির হাক্কা।

নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ, আর তার মধ্যেই নিজের মনের মাধুরী মিশিয়ে সুদূর কল্পনা দিয়ে তৈরি করা নানা রকমের ছবি, তার মধ্যেও অদ্ভুত ভালো লাগা। কিংবা রাতের আকাশ, ছকছকে পরিষ্কার আকাশ, আর তার মধ্যে হাজার হাজার তারা, আর সেই তারাদের ভিড়ে একটা তারাকে খুঁজে বার করা, তার মধ্যেও কিন্তু রয়েছে দারুণ ভালো লাগা। আর সেই সব ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভালো লাগার কথা বলছি, সেখানে এই যে আমাদের মাথার উপরে এত বড় আকাশ, সেই আকাশ বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সেজে ওঠে, আর তার এই যে ভিন্ন ভিন্ন রূপ, তার মধ্যেও রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য, আর তার মধ্যে কিন্তু আলাদা রকমের ভালো লাগা। কারো হয়তো ভালো লাগে মেঘলা আকাশ, আবার কারো বা একদম ঝকঝকে নীল আকাশ, আবার কারো সেই রাতের তারাদের ভিড়ে খুঁজে বার করার সেই যে আনন্দ, সেই রকম একটা আকাশ। আর সেই জন্যই ছুটে চলে যাওয়া এমন কোনো জায়গায় যেখানে গিয়ে ক্যাম্পিং করা, আর সারা রাত ধরে সেই তারাদের একেবারে যাকে বলে আকাশের নিচে শুয়ে থেকে তাদের দেখা, তার মধ্যেও সেই ভালো লাগাই কিন্তু কাজ করে। এই ভালো লাগার গল্প আমাদের জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি মন ভালো করা কিছু গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

যখন মনটা ভীষণ একলা লাগে, তখন সেই মনকে ভালো করতে যদি নিজের সেই প্রিয় কবির কবিতার বইটা, যেটা অনেক দিন পড়া হয়নি, সেটা বুকশেল্ফ থেকে তুলে নিয়ে যদি দুপাতা পড়া যায়, যদি কয়েক লাইন কবিতা উচ্চারণ করা যায়, ভালো লাগে। আবার অনেক দিন শোনা হয়নি যে প্রিয় গানটা, সেটা যদি শোনা যায় তাহলেও কিন্তু ভালো লাগে। সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ভালো লাগার কথা বলছি। এই যে আমাদের কখনো কখনো রোজকার যে আমাদের জীবনযাত্রা, আমাদের এই যে দৈনন্দিন একটা ব্যস্ততা, তার মধ্যে চলতে চলতে আমরা যখন হাঁপিয়ে উঠি, আমাদের মনে হয় একটু যদি আমাদের ভালো লাগার কিছু আমরা খুঁজে পাই, তখন যদি এই রকম নিজের পছন্দের কোনো গান, পছন্দের কবির কোনো কবিতা যদি আমরা শুনি, আমাদের সত্যি কিন্তু ভালো লাগে। আমাদের আরো অনেক কিছু ভালো লাগে, সেই সব কথাও আমরা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সামনে নীল সমুদ্র, আর সেই সমুদ্র সৈকতে বসে আপনি একটা একটা করে ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে আপনাকে। মনে হচ্ছে যেন এই মুহূর্তটা এখানেই থেমে যাক, এতটাই ভালো লাগছে। আর সেই ভালো লাগার গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে এই যে আমরা ভালো লাগার কথা বলছি, এই ভালো লাগাটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো সমুদ্র ভালোবাসেন, আবার কাউকে হয়তো আকর্ষণ করে পাহাড়। আর সেই জন্যই তো সেই ভালো লাগার খোঁজে ছুটে যাচ্ছেন সবাই তার নিজের নিজের ভালো লাগার জায়গায়। কেউ হয়তো পাহাড়ে চলে যাচ্ছেন, দিনের পর দিন ট্রেকিং করছেন, আবার কেউ হয়তো সমুদ্র সৈকতে নিজের সেই ভালো লাগার মুহূর্তগুলো কাটাচ্ছেন। যেভাবেই হোক, নিজের এই যে ভালো লাগাগুলোকে খুঁজে বার করা, আর সেই ভালো লাগার মুহূর্তের সঙ্গে কিছুক্ষণ যাপন করা, সব মিলিয়ে কিন্তু ভালো থাকা। এই ভালো লাগার গল্প নিয়ে আমরা আমাদের আজকের এই আড্ডাটা জারি রাখবো, তবে এখন শুনবো পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভালো লাগার গল্প নিয়ে। সবার নিজস্ব কিছু ভালো লাগা আছে। কারো হয়তো ভালো লাগে বন্ধুদের সঙ্গে হই হই করে কিছুটা সময় কাটাতে, আবার কারো হয়তো ভালো লাগে কিছুটা সময় একলা থাকতে, নিজের সঙ্গে সময় কাটাতে। এই যে এক একজনের এক এক রকম ভালো লাগা, আর সেই ভালো লাগার মুহূর্তগুলোকে ভালো করে যাপন করা, এটা কিন্তু আমাদের সবারই দৈনন্দিন জীবনে একটু দরকার। আর তাহলেই বোধহয় আমরা ভালো থাকব, আর আমাদের পাশের মানুষজনও ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। এই কথা বলেই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।